লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

পঞ্চানন ঠাকুর থেকে আরম্ভ হয় ঠাকুরবাড়ি, কিন্তু সেই ঠাকুরবাড়ি কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল আরও বেশ কিছু বছর পরে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠাকুরবাড়িকে নিয়ে। তো ঠাকুরবাড়ি এমন একটি প্রবাদ প্রতিম ফ্যামিলি, প্রবাদ প্রতিম বাড়ি, যে সম্পর্কে যত কথাই বলা যাক না কেন কম পড়বে। তো পঞ্চানন ঠাকুর থেকে প্রথম শুরু হয় ঠাকুর পরিবারের জয়যাত্রা, কিন্তু অ্যাকচুয়ালি সেই জয়যাত্রা একদম শিখরে পৌঁছায় কিন্তু দ্বারকানাথ ঠাকুরের সময়। ইনফ্যাক্ট দ্বারকানাথ ঠাকুরকে বলা হতো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার অন্যতম একটি কারণ ছিল তার অত্যন্ত বিলাসবহুল জীবন এবং অত্যন্ত শৌখিন রুচি। তো সেই বিলাসবহুল জীবন এবং শৌখিন রুচির একটি কিংবদন্তি সুলভ গল্প কিন্তু আছে, সে কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সেই সময়ে ছিলেন বঙ্গসমাজের একজন উজ্জ্বল নক্ষত্র। শুধুমাত্র তার গুণের জন্য তাই নয়, তার অত্যন্ত শৌখিন মেজাজ এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য। তো সেই বিলাসবহুল জীবনযাপন এবং শৌখিনতার একটা অদ্ভুত গল্প আছে। সেটা হলো, সেই সময় কোনো এক পার্টিতে দ্বারকানাথ ঠাকুরকে ইনভাইট করা হয়েছিল, আর সেই সময় বঙ্গসমাজের সমস্ত মাথারা সেখানে ছিলেন। যথাসময়ে দ্বারকানাথ ঠাকুর উপস্থিত হলেন সেখানে এবং প্রত্যেকে দেখলেন অত্যন্ত সাদা মাটা একটি পাঞ্জাবি এবং একটি ধুতি পরে দ্বারকানাথ এসেছেন। কিন্তু তখনই চোখ গেল তার পায়ের দিকে, দেখলেন সাদা রঙের চামড়ায় বাঁধানো নাগড়াই একটি জুতো, অর্থাৎ এক পাটি এক জোড়া জুতো পরে এসেছেন, এবং সেই জুতোর প্রত্যেকটি পাটিতে, অর্থাৎ দুটো পাটিতে দুটো বড় বড় উজ্জ্বল হীরে লাগানো। তাহলেই বুঝুন কতটা শৌখিন এবং কতটা বিলাসবহুল জীবনযাপন করতেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

কলকাতার জোড়াসাঁকোতে উপস্থিত ঠাকুর বাড়ি। একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগে, ইনফ্যাক্ট আমারই ছোটোবেলা জাগতো, যে জোড়াসাঁকো নাম কেন? সাঁকো অর্থাৎ ব্রিজ, জোড়াসাঁকো মানে দুটো ব্রিজ থাকার কথা, কিন্তু ব্রিজটা কোথায়? এখানেই কিন্তু গল্পটা আছে। গল্পটা হলো যে আমরা এখন যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটা দেখি, সেটা কিন্তু একমাত্র ঠাকুর বাড়ি ছিল না। আকার আয়তনে ঠিক এরকমই আরও একটি ঠাকুর বাড়ি ছিল একটু দূরে, আর সেই দুটো ঠাকুর বাড়ির মাঝখানে বয়ে যেত একটি ছোট্ট খাল, আর সেই খালকে অতিক্রম করে দুটো বাড়িকে কানেক্ট করতো দুটো সেতু বা দুটো সাঁকো, সেই জন্য নাম ছিল জোড়াসাঁকো। পরবর্তীকালে একটি বাড়ি বিক্রি করে দেওয়া হয় ঠাকুর বাড়ির পক্ষ থেকে, এবং সেই বাড়িটি কিনে নেয় একজন মারোয়ারি ভদ্রলোক, যিনি সেখানে অন্য বিজনেস ফার্ম প্রতিষ্ঠা করেন। কাজেই জোড়াসাঁকো কিন্তু সেই দুটো বাড়ির মধ্যবর্তী দুটো সাঁকো নাম অনুসারে হয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়ে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আচার ব্যবহার রীতিনীতির ক্ষেত্রে কিন্তু জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি অত্যন্ত স্ট্রিক্ট ছিল, অর্থাৎ সেখানে প্রত্যেককে ইকুয়ালি সম্মান দেওয়ার প্রচলন ছিল। এমনকি বাচ্চাদেরও লোকজন যথেষ্ট আদরে, যথেষ্ট সম্ভ্রমে, যথেষ্ট সম্মানের সঙ্গে কথা বলতেন। এমনকি এরকম ঘটনাও দেখা গেছে যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির যারা মেম্বার তাদের বয়স যখন 16 হয়ে যেত, তখন বাড়ির বড় লোকজনও তাদেরকে আপনি করে সম্ভাষণ করতেন। এরকমই ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। তো রেডিও বাংলানাইট .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে ঠাকুরবাড়িকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আরও অনেক কথা ওয়েট করছে আপনার জন্য এই ঠাকুরবাড়িকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, only on Radio Banglanet.com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ঠাকুর বাড়ির কথা বললেই আমাদের চোখের সামনে অজস্র নাম ভেসে ওঠে। এরকম বিস্ময়কর প্রতিভা মাঝে মধ্যে অবিশ্বাস্য লাগে, জানেন, যে একটি ফ্যামিলি, একটি বাড়ি থেকে এরকম বিস্ময়কর প্রতিভাধর এত ব্যক্তি কি করে আসতে পারেন। তার মধ্যে অবশ্যই সবার আগে থাকবেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তার বাদবাকি যে সমস্ত ভাই বোন ছিলেন, প্রত্যেকেই ছিলেন নিজ নিজ ক্ষেত্রে দিকপাল। যেমন ধরুন তার সব থেকে বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আড্ডাটা জারি আছে ঠাকুর বাড়িকে নিয়েই, আর সেই ঠাকুর বাড়িকে নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট.com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

এর প্রভাবও পড়েছে ওনাদের ওপর। ব্রাহ্ম সমাজ যা বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক সূচনা করে দিয়েছিল আমাদের বাংলায় নবজাগরণের ক্ষেত্রে, তো সেই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুধুমাত্র সেই দিকেই থেমে থাকেননি ঠাকুরবাড়ির লোকজন, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের স্বাধীনতা লাভের ক্ষেত্রেও ঠাকুরবাড়ির উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে ঠাকুরবাড়িকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই ঠাকুরবাড়িকে নিয়েই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ঠাকুরবাড়ির কথা বলতে গেলেই ঠাকুরবাড়ির মেয়েদের কথা অবশ্যই বলতে হয়। ঠাকুরবাড়ির মেয়েরা সেই সময়ে যখন কিনা বঙ্গ সমাজে পর্দা প্রথার প্রচলন ছিল, অর্থাৎ অন্তর্মহল ছিল, তার বাইরে মেয়েরা আসতেন না, কিন্তু সেই সময় কিন্তু ঠাকুরবাড়িতে সেই নিয়মকানুনের বালাই ছিল না। মেয়েরা মহিলারা চাইলেন বাইরে চলে আসতে পারতেন, এবং সেই সময় মেয়েদের রীতিমতন শিক্ষা দেওয়া হতো ঠাকুরবাড়িতে। শুধুমাত্র তাই নয়, সাজগোজের ক্ষেত্রেও কিন্তু ঠাকুরবাড়ির মেয়েরা একটা বৈপ্লবিক ব্যাপার ঘটিয়ে দিয়ে গিয়েছিলেন তৎকালীন বঙ্গ সমাজে, যা কিনা এখনও প্রচলিত। ঠাকুরবাড়ির মেয়েরাই প্রথম যারা ব্লাউজ পরিধান করা শুরু করেছিলেন, আর সেটা ছিল একটি বৈপ্লবিক ফ্যাশন দুনিয়ার সূচনা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে ঠাকুরবাড়িকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

ঠাকুর বাড়ির প্রসঙ্গ উঠলে আরও একটা ব্যাপার আমাদের সবার চোখের সামনে চলে আসে, সেটা হচ্ছে ঠাকুর বাড়ির হেঁসেল, ঠাকুর বাড়ির রান্নাঘর। শোনা যায় যে ঠাকুর বাড়ির লোকজন অত্যন্ত ভোজন রসিক ছিলেন, সেই জন্য ঠাকুর বাড়িতে বিশেষ কিছু পদ তৈরি হয়েছিল যেগুলো কিনা এক কথায় যতটা টেস্টি ততটাই অনবদ্য। সেই সমস্ত পদগুলোর কিছু কিছু এখনও অবশিষ্ট আছে, কিন্তু অধিকাংশই কিন্তু হারিয়ে গিয়েছে। ইনফ্যাক্ট বেশ কিছু জায়গায় ঠাকুর বাড়ির আলাদা রান্নার উল্লেখও আছে, কিন্তু সেই ঠাকুর বাড়ির রান্নার পুরোটা রিট্রিভ করা না গেলেও কিছু কিছু ক্ষেত্রে সেই পুরনো পদগুলো রিট্রিভ করা সম্ভবও হয়েছে। কাজেই ঠাকুর বাড়ির কথা বললে এই ঠাকুর বাড়ির রান্নাবান্নার কথাও কিন্তু বলা অবশ্যই দরকার। রেডিও বাংলানেট.কম এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের ঠাকুর বাড়িকে নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

ঠাকুর বাড়ির কথা বললে আরও একজনের কথা তো বলতেই হয় আলাদা করে। তিনি হচ্ছেন আমাদের বাংলার সব থেকে উজ্জ্বল নক্ষত্র। তিনি হচ্ছেন সূর্য, তিনি হচ্ছেন রবি, তিনি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ইনফ্যাক্ট তাঁর লেখা, তাঁর বাণী, তাঁর এতদিকে বিস্তৃতি, যেগুলো দেখে যেগুলো শুনে অনেক সময় বিস্ময়ে জাগে যে একজন মানুষ এত কিছু কি করে করতে পারেন। তিনি যেরকম সাহিত্যের বিভিন্ন জায়গায় নিজের ছাপ রেখেছেন, সেরকমই সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশ্বভারতী তার নিজের সৃষ্টি, যেখানে তিনি শিক্ষা ব্যবস্থাটাকেই অন্যরকমভাবে সাজিয়ে তুলেছিলেন। সত্যি বলতে কি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলে সময় কম পড়ে যাবে, কিন্তু সেই বলা শেষ হবে না। কিন্তু ঠাকুর বাড়ির কথা বললে তার উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো বলতেই হয়। তো রেডিও বাংলানে .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল ঠাকুর বাড়িকে নিয়ে। ঠাকুর বাড়িকে নিয়ে অনেক কথা, অনেক ঘটনা, অনেক তথ্য আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন প্রবাসী বাঙালির পছন্দের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন শনিবারের কথায় কথায়। হ্যাঁ, এই শনিবার আমি সৌভিক আছি আপনাদের সঙ্গে। হয় কখনো অনামিকা থাকে, কখনো আমি থাকি, আবার কখনো কখনো আমাদের সঙ্গেই থাকেন বিশেষ কোনো অতিথি। কিন্তু আজ কোনো বিশেষ অতিথি নেই, কিন্তু আজ আমাদের আড্ডার বিষয় হচ্ছে মেলা নিয়ে। কোনো কোনো জায়গায় বিশেষ কোনো জিনিসের উপর মেলা হয়, কখনো বই মেলা হয়, কখনো গান মেলা হয়, কখনো হয়তো জামা কাপড় নিয়ে বিভিন্ন রকম মেলার একটা আসর বসে, আবার অনেক জায়গায় এই হরেক রকম খেলা, হরেক রকম পুতুলের মেলা, এরকম সারা বিশ্বের কোথাও না কোথাও এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আজকের এই স্পেশাল আড্ডায় আপনাদেরকে বেশ কিছু সেরকম কথা বলবো এবং তার সঙ্গে জড়িয়ে থাকা মেলার কিছু টুকরো মুহূর্তের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর আমরা কিন্তু এক্ষুনি ফিরে আসছি। আজকের এই দু ঘন্টার আড্ডা মেলায় মেলায় কেটে যাবে আমাদের। আমরা ঘুরবো, আমরা মেলার কিছু টুকরো ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। এখন কিন্তু আমাদের অসাধারণ গান কয়েকটা অপেক্ষা করছে, আমরা শুনবো, তারপর ফিরে এসে আবারও আমাদের আজকের আড্ডা শনিবারের কথায় কথায় মেলা। শুনতে থাকুন, এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ ডট কম এর সঙ্গে, শনিবারের কথায় কথায় সঙ্গে, সৌভিকের সঙ্গে। ফিরে আসছি।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?

শনিবারের কথায় কথায় নিয়ে আবারও ফিরে এলাম আমি সৌভিক, আর আজকের আড্ডা ইতিমধ্যেই কিন্তু জমে ওঠার পালা। কারণ মেলার আসল মজা কিন্তু ওই নাগরদোলা কিংবা জিলিপি কিংবা হরেক রকমের খেলনা, তার সঙ্গে পুতুল আর ছোট্ট পুচকেদের পথ চলা, টুকটুক করে এগিয়ে চলা, দোলনায় চড়া, খেলনার মজা নেয়াটাই হচ্ছে মেলার সবথেকে প্রিয় মুহূর্ত। তো আমরা অনেকেই যারা বড়রা তারা কিন্তু ছোটদেরকে নিয়ে সেই মেলায় পৌঁছে যাই, এবং মেলার মধ্যে দিয়েই আমরা তাদের চোখে মুখে একটা আনন্দ খুশির একটা মুহূর্ত দেখতে পাই। আর এই মেলাটাকে ঘিরে কিন্তু বহুদিন ধরে বহু মানুষের উপার্জনের একটা বিরাট রাস্তা তৈরি হয়ে যায়, আর তার ফলেই কিন্তু দেশ বিদেশের অনেক জিনিস একসঙ্গে এক ছাদের নিচে, আমরা হয়তো দূর কেউ কাশ্মীরে থাকে, সেই কাশ্মীরের জিনিস হয়তো কোথাও ইউকেতে বসে কেউ হয়তো ব্যবহার করছেন, সেই মানুষটার সঙ্গে পরিচয় হচ্ছে। আবার কেউ হয়তো কাশ্মীরে থাকেন, সে হয়তো কলকাতায় কোনো মেলা উদ্বোধন এর ব্যাপারে এসছেন, সেইখানে হয়তো সেই মেলায় বিভিন্ন রকম হরেক জিনিস নিয়ে সে হাজির, দেখা হয়ে গেল। আর এই দেখা হওয়াটা কিন্তু মেলাকে কেন্দ্র করেই তৈরি হয়, আর এভাবেই মানুষের সঙ্গে মানুষের, কোন দূরের একটা মানুষ সে আপনার কত কাছে চলে এলো আপনি ভাবতেই পারছেন না, তো এভাবেই মেলা মিলিয়ে দেয়। আমাদের আড্ডা জারি থাকবে, আমরাও এভাবে মিলিয়ে মিলিয়ে এগোতে থাকবো। কোথাও যাবেন না, কয়েকটা গানের পর আবার ফিরে আসছি।

0: তো ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর আবারও ফিরলাম আজকের এই বিশেষ আড্ডা শনিবারের কথায় কথাতে। আমাদের আড্ডা চলছে মেলা নিয়ে। তো মেলা নিয়ে প্রথম যে আড্ডার কথাটা বলবো সেটা হচ্ছে সেই মেলাটা যেটা আমার কাছে খুব ফেভারিট এবং সত্যি একটু অন্যরকম। সাধারণত মার্চ আর এপ্রিলের দুটো মাস নিয়ে সাকুরা সিজন হয়। সাকুরা হলো চেরি ফুলের জাপানি নাম। এই ফুলকে কেন্দ্র করে জাপানিরা প্রায় আনন্দে আত্মহারা হয়ে যান, ফলে এই সময়টায় কিন্তু সাকুরা ফেস্টিভ্যাল হয়। তবে সাকুরা ফুল কিন্তু বেশি দিন থাকে না, কারণ ফোটার পর এই ধরুন 10-12 দিনের মধ্যে কিন্তু ঝরে যায়। আবার প্রতি বছর জাপান সরকার একটি সাকুরা রিপোর্ট বের করেন, সেখানে বলা থাকে এবার কোন কোন পার্কে সাকুরা ফুটবে। তো সেই সেই পার্কে ফেস্টিভ্যালটা হয় এবং অদ্ভুতভাবে সেটা একটা প্রতিযোগিতার আসর করে ওঠে। নদীর ধারে যেখানে যেখানে এই ফুল ফুটেছে সেখানে জমিয়ে পিকনিক করে জাপানিরা, তবে সেই জায়গাটা একটুও কিন্তু নোংরা না করে। আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে এই যে সময় পাওয়া যায় সাকুরা ফ্লেভারের নানা খাবার তার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। তার মধ্যে পছন্দের হলো সাকুরা কিটক্যাট। আপনার যদি কখনো যান, ভালো লাগবে চালের গুঁড়ি দিয়ে তৈরি মোচি বল উইথ সাকুরা ক্রিম। আর তাছাড়া এই সময় কিন্তু জাপানের বিভিন্ন সংস্থার কর্মীদের দেওয়া হয় 2 ঘন্টার সাকুরা ব্রেক। তো এই যে ব্যাপারটা, একটা মজার ব্যাপার কি না, সাকুরা ফেস্টিভ্যাল। তো আমরা শুনলাম আজকের এই আড্ডায়, কোথাও যাবেন না, আমরা কয়েকটা গানের পর ফিরে আসছি, আবারও কিছু আড্ডা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি।
1: কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমরা ফ্রি।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই শনিবারের আড্ডা কথায় কথায় নিয়ে, আর কথায় কথায় চলছে আজকে মেলা নিয়ে কথা। তো সাকুরা ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছিলাম, জাপানের একটা বিখ্যাত ফেস্টিভ্যাল, সেই নিয়ে আমাদের আড্ডা জারি আছে। বিরতির আগে কি বেশ কিছু কথা বলেছি, এবার একটু বলি এই সাকুরা কি ব্যাপারটা। আসলে সাকুরা অনেকটা দুপাটি ফুলের মতো দেখতে হয় জানেন তো, মানে সাকুরার অনেক প্রকার আছে। ফুল কোন মাসে ফুটছে, সমতলে ফুটছে নাকি পাহাড়ি অঞ্চলে ফুটছে, এবং ফুলের রং ও আকার, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে সাকুরা একটা শ্রেণী বিভাগ হয়। হালকা গোলাপি, ঘন গোলাপি, সাদা, কমলা, কিংবা সবচেয়ে সাদা কিংবা দুধে আলতা, এইরকম মানে প্রায় 10 রকমের সাকুরা জাপানে ফোটে, তবে সবগুলো একসময় ফোটে না কিন্তু। আর এটাকেই নিয়ে এরা সাকুরা ফেস্টিভ্যাল করে। তো এইভাবে কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় এরকম ফেস্টিভ্যাল হয়, যেমন কলকাতায় বুক ফেয়ার। এই কলকাতার বুক ফেয়ারটা একটা অন্যরকম আনন্দ, প্রত্যেক বই প্রেমী মানুষেরা সেখানে ছুটে যান, এবং এক সপ্তাহ ধরে সেই যে একটা অসাধারণ বই নিয়ে একটা সকলের মধ্যে উন্মাদনা থাকে, এবং যে উন্মাদনাটা একটা মানে ভালোবাসার, চরম ভালোবাসার জায়গা থেকে বই প্রেমীরা বারবার করে তারা পছন্দ করেন, এবং প্রচুর বই তারা সংগ্রহ করেন, নতুন নতুন বই, অনেক নতুন লেখকের বই আমরা একসঙ্গে পেয়ে যেতে পারি, এবং সঙ্গে অবশ্যই বাড়তি পাওনা থাকে, লেখকরাও সেখানে সঙ্গে থাকেন। তো এই যে একটা ভালো লাগা কলকাতা বুক ফেয়ারের বই মেলা, যার জন্য অপেক্ষা করে থাকে ছোট থেকে বড় সবাই, এইরকম ফেস্টিভ্যাল কিন্তু সারা পৃথিবী জুড়ে কোথাও না কোথাও হয়। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবে না। কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি সঙ্গে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তোয়াটা দিছিল বিরতির আগে কলকাতা ফেস্টিভ্যাল, কলকাতা বুক ফেয়ার নিয়ে কথা বলা। আর কলকাতা বুক ফেয়ার মানে যে কোনো মেলা, মেলার প্রথম ব্যাপারই হচ্ছে একে অপরের সঙ্গে দেখা হওয়া, যোগাযোগ হওয়া। যে মানুষটা বহু দূরে থাকে সে এখানে এলো। জাপানের একজন মানুষ জাপানি বই নিয়ে সে কলকাতা বুক ফেয়ারে, দেখা হয়ে গেল। বাংলাদেশের মানুষ এলো কলকাতায়, দেখা হয়ে গেল। এইরকমভাবে বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু আসেন এবং অদ্ভুতভাবে এই মেলা একটা ভালোবাসার বন্ধন হয়ে যায়, একটা বন্ধুত্বের বন্ধন হয়ে যায়, একটা একে অপরের সঙ্গে আরও আরও বই মানুষের হাতে পৌঁছয়, নতুন বই, নতুন বইয়ের একটা গন্ধ থাকে। আর সেই বই স্কুলের গণ্ডি শুরু করার সময় হাতে যেমন পাওয়া হয়, যেমন একটা গন্ধ বেরোয়, ঠিক সেরকম এই মেলাতেও হরেক রকমের বই রাখা থাকে। আর তার মধ্যে থেকে সুন্দর সুবাস পাওয়া যায়, যে সুবাস সারা বছর ধরে সেই অক্ষরের মধ্যে থেকে আমরা পেতে থাকি, আর এভাবেই পেতে থাকবো। অপেক্ষা আগামী বছর আবার কবে আসবে বুক ফেয়ার। তো এইভাবে কিন্তু আমাদের মেলাগুলো একটা ভালো লাগার জায়গা তৈরি হয় বছর জুড়ে। সঙ্গে থাকুন, কোথাও যাবে না, আবারও ফিরে আসছি আবারও আজকের আড্ডা মেলা নিয়ে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

তো ফিরে এলাম আবারও আজকের শনিবারের কথায় কথায়তে। সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আপনারা শুনছেন মেলার কথা। তো সত্যি গান মেলা, এই গানকে কেন্দ্র করে সারা বিশ্ব জুড়ে বহু মানুষ আসেন মেলায় একটা জায়গায় গান করতে, যেখানে বহু দেশের মানুষের সঙ্গে গান প্রেমী মানুষের দেখা হয়, ভালো লাগা তৈরি হয়। যে মানুষটি আমার মতো বা আপনার মতো মানুষ যারা গান শুনি সারা দিন ধরে, তাদের সামনে যাদের গান আমরা শুনি দেখতে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে কথা বলা যাচ্ছে, তার গান শোনা যাচ্ছে, ভাবতে পারছেন এক অদ্ভুত পাওয়া। আর সেই পাওয়া কিন্তু গড়ে ওঠে এই মেলাকে কেন্দ্র করে, গান মেলা, সঙ্গীত মেলা। তো এভাবেই আমাদের কোথাও না কোথাও একে অপরের সঙ্গে একটা বন্ধন তৈরি হয়। যেমন ধরুন বীরভূমের কথা একটু বলি, এই বীরভূম ইলামবাজার ব্লকের জয়দেব পঞ্চায়েত অজয় নদের পাড়ে একটা বিখ্যাত মেলা হয়, যার নাম হচ্ছে জয়দেব কেঁদুলি গ্রামে হয় কেঁদুলি মেলা। আর এখানেই কবি জয়দেব জন্মগ্রহণ করেছিলেন। তো 12-13 শতকে রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব। তিনি সংস্কৃততে গীতগোবিন্দ রচনা করেছিলেন, আর সে সময় মূলত তার উদ্যোগেই জয়দেব কেঁদুলি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। আর তার ফলেই বাউল, কীর্তন এবং সুফি গানের আসরে ভিড় জমান দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার মানুষ জয়দেবের কেঁদুলি মেলা, যেখানে শুধুই বাউলদেরকে নিয়ে এক অদ্ভুত আলোড়ন এবং অদ্ভুতভাবে ডুবে থাকা। তো এইভাবে কিন্তু আমাদের মনের সঙ্গে, আমাদের সুরের সঙ্গে, আমাদের গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে থাকে মেলার মুহূর্তগুলো। আমরা আবারও ফিরবো, কোথাও যাবো না, কয়েকটা গানের পর ফিরে এসে আবারও বলবো মেলার কিছু কথা।

তো মেলার কথা যখন হচ্ছে, এর মধ্যে একটা কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে মেলায় হারিয়ে যাওয়ার ব্যাপার। এ বড় ভারী, মানে অদ্ভুত একটা ব্যাপার, যেখানে এমন কোনো মেলা নেই যেখানে কেউ কোনোদিনও হারিয়ে যায়নি। তো সত্যিই বেশ ব্যাপারটা অন্যরকম এবং একটা অদ্ভুত মজা হয়। হয়তো 5-6 জন বন্ধুরা মিলে গেল, গিয়ে সবাইভাবে কেউ একজন হারিয়ে যাক, আর সেই হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে মাইক্রোফোনে বলা হয় যে অমুক বাড়ি থেকে অমুক লোক এসে দাঁড়িয়ে আছে, আপনি কোথায়, আপনি যদি আসুন আমাদের এখানে এসে। করে মাইক্রোফোনে বলা হয় যে অমুক বাড়ি থেকে অমুক লোক এসে দাঁড়িয়ে আছে, আপনি

প্রেমে আটকে গেছে, কেউ হয়তো কোথাও খুব সুন্দর জিলিপি ভাজছে আর সেই জিলিপির মোহে আটকে গেছে, আবার কেউ হয়তো নাগরদোলা চোরার স্বপ্ন দেখছে, ডুবে গেছে সেখানে। এইভাবেই তিনজন তিন দিকে ছিটকে গেছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। অগত্যা স্টেজ যে মঞ্চ করা হয় একটা বিরাট মেলার, সেই মেলার অফিস যেখানে সেটা খুঁজে সেখানে গিয়ে আবার ওই মাইক্রোফোন ধরে বলা যে অমুক মানুষ হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার গল্প কিন্তু মেলা ছাড়া আর কোথাও হয় না, আর এই মজা এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। তারপর যে তুই হারিয়ে গেলি এত বড় হয়ে, এ অদ্ভুত একটা মুহূর্ত তৈরি হয়। তো ছোট থেকে বড় আমরা সকলকে খুব আঁকলে রাখি, কিন্তু আঁকলানোর মধ্যে কোথাও যদি একটু বেশি আঁকলানো কম হয়ে যায় তখনই কিন্তু হারিয়ে যায়। আর মেলায় হারায়নি এমন মানুষ খুব কমই আছেন, হারাতেও চায়। কেউ হয়তো সেই ভালো লাগার মোহে হারিয়ে যায়, আবার কেউ ঘুরতে ঘুরতে কাউকে খুঁজতে খুঁজতে হারিয়ে যায়, আবার কেউ একে অপরের সঙ্গে গল্প করতে করতে হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া থাকুক, এই হারিয়ে যাওয়ার জন্যই মেলারা মেলতে থাকে, আমাদের একে অপরের সঙ্গে দেখা করিয়ে দেয়। আবার ফিরবো মেলার কথা নিয়ে সঙ্গে।

শুনছেন রেডিও বাংলাদেশ ডট কম, শুনছেন শনিবারের কথায় কথায়। সঙ্গে আছি আমি সৌভিক, আর আড্ডা চলছে মেলা নিয়ে। তো বৈশাখের এক মেলা, যখন নতুন নববর্ষ, সেই নববর্ষের কে মাথায় রেখে একরকম মেলা হয়। আবার কখনো এই গাজনের উৎসব, সেখানেও একরকম মেলা তৈরি হয়। বহু জায়গায় এই গাজনের উৎসব হয়, কোথাও আবার সুন্দর সুন্দর পুতুলের মেলা হয়। হ্যাঁ, হরেক হরেক পুতুলি। আর সেই পুতুলের পাশাপাশি যদি ঘুরে বেড়ায় নানা রকম পাঁপড় ভাজা, এমন কোনো মেলা নেই যেখানে পাঁপড় ভাজা বা জিলিপি হয় না, সব জায়গাতেই হয়। আর এই পাঁপড় ভাজা বা জিলিপির আস্বাদ গ্রহণ করেননি এমন মানুষ কিন্তু খুব কম, কারণ কেউ না কেউ একবার হলেও তার টুকরোটি ভেঙে মুখে দিয়েছেন। আর হয়তো মেলায় সব কিছুই ঘুরেছেন, সবই দেখেছেন, কিন্তু আজও সেই জিলিপির প্যাঁচ ভেঙে টুকরো করে মুখে দেওয়ার স্বাদ আর পাঁপড়ের টুকরো করার স্বাদ, এটা কিন্তু আজও মুখে লেগে আছে। এবং মেলার কথা উঠলে ওই মুহূর্তটা ভোলার মতো নয়। সেই জন্য মেলার সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তরা সবসময় ভালো থাকে। আর আমাদের ওই নাগরদোলার যে ঘোরার যে মুহূর্তগুলো, সেই মুহূর্তের মধ্যে মানুষকে একসঙ্গে বেঁধে রাখে বছর ভোর। ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে চাকার আকারে, আমাদের ভালো রাখার আকারে। তো এইভাবেই মেলা, যে যেখানকার, কেউ হয়তো অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত মেলা, কেউ হয়তো বাংলাদেশের মেলা, কেউ কলকাতার মেলা, কেউ হয়তো আরও দূরে কেউ হল্যান্ডে একটা মেলা কিংবা জাপানের মেলা, এই সব কিছু মেলার মধ্যে প্রথম আসা দিনটার মেলার কথা কিন্তু সবার মনে থাকে। কার হাত ধরে প্রথম মেলায় প্রবেশ করে, কারণ যে মেলাগুলোর কথা বললাম সেগুলো কিন্তু বছরের পর বছর হয়ে যায়। নতুন নতুন রূপে আরও মানুষ আসেন, আরও জিনিসপত্র আসে, কিন্তু মনে পড়ে যায় সেই দিনটার কথা, ছোটবেলার কথা। কার হাত ধরে প্রথম এই মেলায় আসা, বা কার কোলে চড়ে প্রথম এই মেলায় আসা। আবার অপেক্ষা করছে কয়েকটা গান, আবারও শুনবো আমরা। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি, আবারও আড্ডা হবে মেলা নিয়ে। সঙ্গে থাকুন আর ভাসতে থাকুন, ভাবতে থাকুন, হারিয়ে যান মেলায় মেলায়। এখন আপনাদের জন্য এই প্রিয় গানটা শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলা নেট ডট কম, শনিবারের কথায়

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা, শনিবারের কথায় কথায়। আর শনিবারের কথায় কথায় চলছে মেলা নিয়ে আড্ডা। তো উত্তর কলকাতার একটা বিখ্যাত মেলা হচ্ছে চড়ক মেলা। কোমরে দড়ি বেঁধে অদ্ভুতভাবে তার ঘোড়া, আর সেই ঘোড়াকে কেন্দ্র করে বিশাল এক মেলার আয়োজন করা হয়, এবং সারা দিনটি জুড়ে সেই মেলাটি থাকে। ছোট থেকে বড় প্রত্যেকে সেখানে ভিড় করে, তাদের পছন্দ আনন্দ সেখানে মিলেমিশে একাকার হয়ে যায়। আর এই মেলা বছরে একবারই হয়, এবং সেটা হয় পয়লা বৈশাখের আগের দিন। আর উত্তর কলকাতার এই বিখ্যাত মেলা দেখতে দেশ বিদেশ থেকে বহু মানুষ ভিড় করেন, এবং অদ্ভুত এক নস্টালজিয়া কাজ করে এর মধ্যে সেই ঘোড়াটা দেখার জন্য। দুপুরবেলা 3:30 নাগাদ সেই ঘোড়া হয়, আর তার জন্য উপচে পড়ে ভিড়। আর তারপর সারাদিন জুড়ে 10:30 পরের দিন সেই মেলা শেষ হয়। তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন মেলা খুব জনপ্রিয় এবং সকলের কাছে খুব কাছের। তাই যারা যে যেখানে থাকেন, তারা হয়তো তার প্রতিবেশী, তার বন্ধু, তার ভাই বোনেদের অবশ্যই আহ্বান জানান যে এবারে মেলায় আসছিস। তো এই যে একটা দীর্ঘদিনের ব্যাপার থাকে, কারোর 15 দিন, কোথাও 30 দিন, কোথাও 2 মাস, বা কোথাও 7 দিন, এই ব্যাপারটাকে মাথায় রেখে সবাই তার কাছের মানুষদের ডাকতে চায়, আসতে চায় মেলায়, একসঙ্গে মিলেমিশে থাকা, খাওয়া দাওয়া, এবং একটা উৎসবের আমেজ। তো মেলায় হারিয়ে যাওয়ার গল্প আপনাদের বলেছি, আবার এই মেলায় হারিয়ে গিয়ে আর কখনো দেখাই হয়নি এরম গল্পও কিন্তু আছে। সেই মেলাই তার কাছে কাল, আর দেখা হয়নি, আজও তাকে খুঁজছে সেই মেলায় গিয়ে। এরকম ব্যাপারও কিন্তু ঘটে গেছে, আছে। কোথাও যাবে না, কয়েকটা গানের পর আবারও ফিরে আসছি, শুনতে থাকুন মেলা শুধুমাত্র সৌভিকের সঙ্গে শনিবার।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

আমরা কিন্তু ইতিমধ্যে এই একদম শোয়ের শেষ দিকে পৌঁছে গেছি, কারণ সময় আমাদের একদম শেষ। সময়ের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, আমাদের হারতেই হবে। সে যতই ওই যে বললাম না, 7 দিন 14 দিন কিংবা 30 দিনের মেলা হোক না কেন, কিন্তু এই সময় ও কিন্তু ঠিক জানান দেয় দিনের ঠিক ঠিক সময়। আপনি পরের কাজের জন্য প্রস্তুত হন। তোমাদের সময় একদম শেষ, কেমন লাগলো আজকের এই মেলার কথা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এবং আপনার চেনা পরিচিত যদি এরকম কোনো মেলা, নতুনত্ব মেলা যা আপনি এরকম দেখেছেন, অবাক হয়েছেন, সে সম্পর্কেও আমাকে জানাতে পারেন 4474-0396-5712-তে। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, radiobanglanet.com এর সঙ্গে থাকুন। আর অবশ্যই kk@radiobanglanet.com এ চটপট পাঠিয়ে দেবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগে। আজ এ পর্যন্তই, আগামী শনিবার ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না, হয় আমার সঙ্গে নয়তো অনামিকার সঙ্গে, শনিবারের কথায় কথায়। ভালো থাকুন, দেখা হবে আগামী শনিবার। এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নির্দেশ।

0: তোমার এসেলাম, মোরা আড্ডা জাংশনে ফিরে এলাম।
1: আর সেলাম আপনাকেও, সপ্তাহের শেষে হাজারো ব্যস্ততা থেকে সময় বের করেছেন আপনি খানিক। আর আজকের আড্ডাটা সেই নক্ষত্রকে ঘিরে যিনি এক কথায় আমাদের মনে জুড়ে আছেন, সাত রাজার ধন এক মানিক। যিনি শুধু ছবি বানাননি, তিনি বানিয়েছিলেন দৃষ্টিভঙ্গি। তিনি দেখিয়েছিলেন অ্যাডভেঞ্চার মানে শুধু ধাওয়া করা নয়, রহস্য মানে শুধু অন্ধকার নয়, আর সিনেমা মানে শুধু গল্প নয়, সিনেমা মানে মানুষ, এক্সপ্রেশন। কয়েকটা গানের ওপারে ফিরব, সঙ্গে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ সত্যজিতেই আমাদের মনোনিবেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: চোখে থা যত আমি দয়মরা, কাই চোমরা কেন আছো হে থা যত আমি রোমরা, আর যত বেটা হোমরা চোমরা, আর

0: তারো নাহি কাহারো ছোটকে
1: তারো নাহি আমার ছোটকে
0: আল্লাহ চলেছে দূরে আল্লাহ চলেছে দূরে
2: আনন্দে ভরপুর আড্ডা জাংশন, সঙ্গে আছি আমি সুভায়ন। আড্ডার গানে গানে সারাক্ষণ, সপ্তাহের এই একটা সময়, সব অ্যালগোরিদম ডেডলাইনের বাইরে আমার আপনার একটাই জগৎ। এখন মে মাস, মানে রে মাস, পথের পাচারি কাশবন থেকে অপুর সংসারের রান্নাঘরে একটু উকি দিই না? জলসাঘরের রাজপ্রাসাদ থেকে ঠিক দেখা যাবে কি ফেলুদার মগজাস্ত্রে শান দিচ্ছেন? সবখানেই একটাই স্বাক্ষর, নির্ভুল দৃষ্টি, সংযত বুদ্ধি। মন কিন্তু আর অন্য কোনো ব্যাপারে দিচ্ছে না সায়, কারণ আমাদের হৃদয় বিরাজ করছেন সত্যজিৎ রায়। ফিরব কিছু গানের ওপারে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আড্ডা জাংশন রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আজ সত্যজিতেই মনোনিবেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

0: পুতের রাজা দিল বর, পুতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক

0: পাগল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
0: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, আহা
0: পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও।

ভূতের রাজার ব্যাপারটা কিন্তু হাইলি সাসপিশিয়াস, কি বলেন? কিছু সিনেমার দৃশ্যে দেখা গেছে হঠাৎই আবির্ভাব, আবার হঠাৎই মিলিয়ে যাওয়া, আর যেখানেই রহস্য সেখানেই যেন মনে ভেসে ওঠে ফেলুদার মুখ, প্রদোষচন্দ্র মিটার। ফেলুদা মানেই শুধু গোয়েন্দা নয়, ফেলুদা মানে যুক্তি পর্যবেক্ষণ আর সেই বিখ্যাত মগজাস্ত্র। সে জানত সব রহস্য খুন দিয়ে শুরু হয় না, অনেক রহস্য শুরু হয় লোভ, ভয় আর ছোট ছোট মিথ্যে দিয়ে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ, আজ সত্যজিতেই মনোনিবেশ।

0: বড় সোজা, সুখে আছে যত প্রজা। এই রাজা বড় সোজা, সুখে আছে যত প্রজা, এ রাজার মতো রাজা নাই, যেন এ রাজার মতো রাজা নাই।
1: শ্বশুর মশাই,
0: শ্বশুর মশাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক,

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ধরো নাকো শান্তি মশাই, বলি ধরো নাকো শান্তি মশাই। হাত কেন বাড়াও ভাই, ধরো না, বলি নড়ো নাকো ওইখানে দাঁড়াও ভাই, আর বেশি সময় নাই।

0: ঘুরে দাও তো আহা ঘোরো না কো ঘোরো না কো ঘোরো না কো ঘোরো না কো ওই দিকে ঘোরো ভাই শান্তি মশাই শান্তি মশাই শান্তি মশাই।
1: নিশ্চিন্ত আর থাকা গেল না রে তোপসে, এই কথাটা ঠিক যেন পাশ থেকে কে কানের মধ্যে বলি উঠল। তাকিয়ে দেখলাম, আরে আমি তো স্টুডিওতে বসে আছি আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে। ফিরে এলাম আবার আড্ডা জাংশনে, আমি শুভায়ন, সঙ্গে নিয়ে এবার গ্রামের ধুলো, হারিকেনের আলো আর একটুখানি কৌতূহল। এই নিয়ে তো পথের পাঁচালি অপুর পৃথিবী। এখানে সংলাপের চেয়ে বড় বাতাসের শব্দ, রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা দুই ভাই বোনের চোখে ভবিষ্যৎটা প্রথম ধরা দেয়। আজকে তাহলে অপু আর দুর্গার চোখেই ধরা পড়বে দুনিয়ার রঙ্গগুলো। ফিরবো আবারও কিছু গানের পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, মন নিরুদ্দেশ হতে পারে আপনি নয়।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: चौकी चले खने खने चलु मंद मनमथ पाठ पहिला अनुबंध हृदय मुकुल हेरी हेरी थोर खनियाचर दाए खनी होई भोर।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: এখন মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত এখনো ধকল সয় মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত এখনো ধকল সয়।

0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার,
1: সবই তো বাকি, কিছুই দেখা হয় নাই।
0: দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়, আর কি সহ্য হয়,
2: অসহ্য
0: এখনো আছে।

না না, আর বিলম্ব নয়। আড্ডা জাংশনে আজ মানিকবাবুকে নিয়ে বিলম্বিত লয়ে চলবে না। সত্যজিৎ রায় নামটি এমন যার ছবিতে কেউ কখনো অকারণে দাঁড়িয়ে থাকে না, অকারণে কথা বলে না, কারণ এখানে চুপ থাকাটাও একটা সংলাপ। তিনি বিশ্বাস করতেন দর্শক ঠিক সাধারণ নন, দর্শক সবসময় অসাধারণ। দর্শক যথেষ্ট প্রস্তুত, তাই কোনো দৃশ্যতে কিছু বোঝাতে ছেঁচাতে হয় না। একটা চাহনি, একটু থেমে যাওয়া, এইটুকুই যথেষ্ট। তবে আপনি আমি আর আমাদের আড্ডা কিন্তু থেমে থাকবে না, আমাদের আড্ডা থেমে থাকবে এমনটা নয়। চলুন এবার গানে গানে একটু নয়ন মেলি মানিকের আভায়, তার

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: বাগাদা বাগাদা বলি হীরা নিলে কত শুনি, বাগাদা হীরা নিলে কত শুনি,
1: সময় কি আছে রে গুনি,
0: তবু কত শুনি,
1: নিয়েছি যথেষ্ট।

সত্যজিৎ রায় কখনো দর্শককে শেখাননি, তিনি শুধু প্রশ্ন রেখে গেছেন, মানুষ কি ঠিক, ক্ষমতা কি নৈতিক, সভ্যতা কি আদেও সভ্য। উত্তর দেননি, কারণ উত্তর খোঁজাটাই সবচেয়ে বড় শিক্ষা। আর সেই উত্তর খুঁজতে খুঁজতেই আমরা স্বপ্নে তাকিয়ে দেখেছি। শুনতে থাকুন আড্ডা জাংশন, কানে কানে আর আড্ডা নিয়ে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়।

0: আয়রে আয় আয়রে আয় আয়রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায় মিহিদানা পুলি পিঠে জিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ও রে
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক।

0: Hip, hip, hip. Hip, hip, hip. Hip, hip, hip.
1: নহি যন্ত্র নহি যন্ত্র, আর আজ আড্ডা জাংশনে সত্যজিৎ রায় আমাদের মূল মন্ত্র। তাকে নিয়েই গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন, আর একটু পরেই ফিরব আড্ডার অংশে, যেখানে আপনি ফেরুদা আর আমি হয়তোবা তোপসে। এক অদ্ভুত বেতার বন্ধনে সঙ্গী হতে রেডিও বাংলা নেট ডট কমে, মন যেখানে নিরুদ্দেশ। আসুন না আড্ডাতেই করি মনোনিবেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এক যে ছিল রাজা,
2: বাহ, এইভাবেই গাও, কেমন?

সে যখন থেকে আমাদের আড্ডাটা শুরু হয়েছে তখন থেকে মনটা যেন কখনো শুন্ডি রাজ্যে, কখনো হীরক রাজার দেশে, কখনো যন্তর মন্তর ঘরে, কখনো আবার বাঘমামার পায়ের কাছে। সবকিছুর মধ্যে একটা রোমাঞ্চ ঘুরে বেড়াচ্ছে, ঠিক যেন সোনা কেল্লা সেই উটির পিঠে সাওয়ার হয়ে নাস্তানাবোধ হয়ে তবুও মনের মধ্যে কিন্তু রেশটা এখনো তরতাজা হয়ে আছে। ফিরবো আবারও গানে গানে, গানের ওপারে দেখা হবে, কোথাও যাবেন না আপনারা, কিন্তু তালি দিয়ে উধা হয়ে যাবেন না। শুনতে থাকুন আড্ডা জাংশন রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আজকে আমরা সত্যজিতেই করেছি মনোনিবেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
2: ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, তবে থাক। ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, তবে থাক।
3: যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর,

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হেমন্ত প্রবাসীমন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমি কথা বলছি প্রীতিলতা ওয়াদেদারের ব্যাপারে। প্রীতিলতা ওয়াদেদার কিন্তু জাতীয়বাদী বিপ্লবী ছিলেন, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে কিন্তু একটা প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। চট্টগ্রাম ও ঢাকায় কিন্তু তিনি পড়াশোনা শেষ করেন। তারপর তিনি কলকাতায় বেথুন কলেজে ভর্তি হয়ে যান। তিনি দূরশিক্ষার সঙ্গে দর্শনেও স্নাতক লাভ করেন এবং পরবর্তীকালে একজন স্কুল শিক্ষিকা হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বাংলার প্রথম নারী শহীদ হিসেবে কিন্তু প্রশংসিত হয়েছেন। প্রীতিলতা ওয়াদেদার সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন। তিনি পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে 1932 খ্রিস্টাব্দে সশস্ত্রে আক্রমণ করেছিলেন। 15 জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দিয়েছিলেন তখন প্রীতিলতা ওয়াদেদার। আর আমরা দেখি যে বিপ্লবীরা ক্লাবে অগ্নিসংযোগ করেন এবং পরে ওখানকার পুলিশ তাদের কিন্তু ধরে ফেলে। আর এই গ্রেফতারি এড়াতে প্রীতিলতা ওয়াদেদার সেই সময় কিন্তু আত্মহত্যা করেছিলেন। তার আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকার ব্যাপারে আমরা সকলেই জানি, সেই জন্য রেডিও বাংলা .com এর পরিবারের তরফ থেকে তাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Atos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Atos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.atosservices.com.
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
2: ডাক্তারে যা বলে বলুক নাকু, রাখো রাখো খুলে রাখো শিওরের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া, তিতো কড়া কত ওষুধ খেলে মে জীবনে, দিনে দিনে ক্ষণিক ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ। কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ, একটু মাত্র অসাবধানেই বিষম কর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে, নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে, 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে, লক্ষ্মী সতী ভালো মানুষ অতি। এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে, 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে, পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাবব, এমন সময় ছিল কোথা। এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো কখন, দেখবো কখন ভেবে আগু পিছু। এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে, 22 বছর রয়েছে সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘোরে আঁধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা, শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে। আমি কেবল জানি রাঁধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাঁধা, 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন, থামুক তবে আবার ওষুধ কেন। বসন্তকাল 22 বছর এসেছিল বনে রাঙিনায়, গন্ধে বিভোল দক্ষিণ বায় দিয়েছিল জলস্থলের মর্মদোলায় দোল, হেঁকেছিল খোল রে দুয়ার খোল। সে যে কখন আসত যেত জানতে পেতেম না, যে হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাত, হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা, কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে, যেন রে কার পায়ের শব্দ শুনে বিউ ভল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে, যেতে সন্ধ্যাবেলায়, পাড়ায় কোথা শতরঞ্চ খেলায়। থাক সে কথা, আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা। প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে, জানলা দিয়েছে আকাশ পানে আনন্দে, আজ ক্ষণিক ক্ষণে জেগে উঠছে প্রাণে, আমি নারী আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। 22 বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে, দুঃখ তবু ছিল না তার তরে, অষাঢ় মনে দিন কেটেছে আরও কাটত আরও বাঁচলে পরে, যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি, এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা, ঘরের কোণে পাঁচের মুখের কথা। আজকে কখন মোর কাটল বাঁধন ডোর, জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মহানায়, ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো। এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে, তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণে ধুলায় পড়ে থাক, মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক, দ্বারে আমার প্রার্থী সেজে নয় সে কেবল প্রভু, হেলা আমায় করবে না সে কভু, চাই সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধা রস আছে, গ্রহ তারার সভার মাঝখানে সে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নির্নিমেষে,

0: 22 বছর হতে পার করে দাও কালের পারাবার।
1: হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, জীবনের প্রতিটি মুহূর্তই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি যাপন যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখাটা খুবই জরুরি। কিন্তু চাইলে কি জীবনকে সুন্দর করে তোলা যেতে পারে? চাইলে কি সব চাওয়া পাওয়ায় পরিণত হতে পারে? হয়তো হয় না। আর তাই জীবনকে সুন্দর করতে হলে, চাওয়াগুলোকে নিজের করে পেতে হলে প্রতিদিন কিছু না কিছু ভালো গুণ কিন্তু অভ্যাস করতে হবে প্রতিটি মানুষকে। আর এই অভ্যাসগুলোই কিন্তু জীবনে পরিবর্তন আনতে পারে, সহজ করে তুলতে পারে আমাদের জীবনকে। নিজে ভালো থাকতে হলে এবং অন্যদের ভালো রাখতে হলে চারপাশের হাজারো নেতিবাচক বিষয় এড়িয়ে সব সময় কিন্তু ভাবতে হবে ইতিবাচক ভাবনা। আরও কথা হবে জীবন নিয়ে কিন্তু গানের ওপারে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।
2: ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালস্রোতের ওপারে বালু ডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোর ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নাড়ির মধ্যে তপ্ত বিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কে বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ছিটছিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ।

0: স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখের ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ু প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর ধুলোয় লুটোই মাথা, দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছিঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো, জেগে ওঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারদিকের ভীরুর ভিড়কে কৃষকুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে, দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে, সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে, অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনী রাবছায়ায় বসে, তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

0: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ভালো থাকার অন্যতম একটি প্রধান শর্ত হলো অপরের ইচ্ছা বা মতামতকে গুরুত্ব দেওয়া। মানুষ একা বসবাস করতে পারে না, তার আশপাশে অনেক রকম সম্পর্কের মানুষ থাকে। তাদের কেউ কেউ আমাদের খুবই নিকটজন, আবার কেউ হয়তো খানিকটা দূরের, কিন্তু তারা হয়তো আমাদের প্রতিদিনকার কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত থাকে। সেই কাজটা ভালো হতে পারে, কিংবা সেই সম্পর্কগুলো সহজ এবং সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ হতে পারে, যদি ওই মানুষগুলোর ইচ্ছা বা মতামতকে আমরা গুরুত্ব দেওয়ার একটা অভ্যাস আমাদের মনের মতে করে ফেলি। মানে মনের ভেতরে যদি আমরা এরকম একটা ভাবনা তৈরি করি যে আমরা তাদের মতামতকে গুরুত্ব দেব, তাদের কাজকে গুরুত্ব দেব, তাহলে আপনি দেখবেন যে আপনি তার ইচ্ছা বা মতামতকে যে গুরুত্ব দিলেন, সে নিজেও কিন্তু আপনার কথা এবং কাজকে গুরুত্ব দেবে, আরও দায়িত্বশীল আচরণও কিন্তু সে আপনার সঙ্গে করবে, আপনার প্রতি সে আস্থাভাজন হয়ে উঠবে, আর আপনাদের সম্পর্ক কিন্তু আরও শক্ত হবে। আর মানুষে মানুষে সুসম্পর্ক ভালো থাকার অন্যতম একটি হাতিয়ার কিন্তু অন্য মানুষের মতামত এবং ইচ্ছাকে গুরুত্ব দেওয়া।
1: আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘপালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘপালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনামুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব, দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব, এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে, যে রূপকথার সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি।

0: তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুধাময়ীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, পরিবার, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন, তার সঙ্গে সহকর্মী, এদেরকে নিয়ে ছোট বড় সবার কথা যথেষ্ট মনোযোগ সহকারে শুনতে হবে আমাদের সকলকেই। সে কি বলতে চায়, কেন বলতে চায়, এসব মনোযোগ দিয়ে শুনলে আপনি তাকে হয়তো সমাধান দিতে পারবেন। সমাধান না দিতে পারলেও আপনি মনোযোগ দিয়ে যে তার কথা শুনছেন, এতে কিন্তু সে অনুপ্রাণিত হবে। নিজের প্রতি যথেষ্ট বিশ্বাসী হয়ে উঠলে, মানে আপনি যদি বিশ্বাসী হয়ে উঠতে চান, তাহলে আপনাকে কিন্তু অন্যের কথাও কিন্তু শুনতে হবে। আর এর ফলে যেটা হয় যে আরেকটি মানুষ, মানে আপনি যদি বিশ্বাসী হয়ে উঠতে চান, তাহলে আপনাকে কিন্তু অন্যের কথাও কিন্তু শুনতে হবে। আর এর ফলে যেটা হয় যে

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, অন্যের মতামতকে শুরুতেই অগ্রাহ্য না করে যুক্তি ভেবে আমাদের সকলকে কিন্তু দেখতে হবে সে ঠিক বলল নাকি ভুল। যদি সে ভুল বলে থাকে তাহলে সেটার কারণ তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হবে, এতে সে ভুল কিন্তু অনেক সময় শুধরে নেওয়ার সুযোগ পেয়ে যায় এবং সম্মানিত বোধ করে। পরবর্তী সময়ে সে ভুল মতামত দেওয়ার আগে নিজেই কিন্তু যুক্তি দিয়ে ভেবে দেখবে যে যে কথাটা সে বলছে সেটা ঠিক নাকি ভুল।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান করতে পারা নিজের একটি ভালো গুণ, এবং এই গুণটি আপনাকে ভালো রাখতে সাহায্য করবে নানাভাবে। শ্রদ্ধা, সম্মান এবং সৌজন্যবোধ কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো রাখে। পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কে কিন্তু উৎকর্ষতাও বাড়ায়, জীবনকে সহজ ছন্দে কিন্তু ভরিয়ে তুলতে পারে। সেই জন্য আমাদেরকে কিন্তু অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান সবসময় রাখতে হবে।

0: চুপি চুপি।
1: হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কোনো ঘটনায় বা কাজ নিয়ে অন্যকে দোষারোপ করার আগে আমাদের সকলকেই দেখতে হবে যে সেখানে নিজের কোনো ভুল আমরা আজ করেছি বা আছে কিনা। সবসময় অন্যের ভুল নিয়ে কথা বলা নিজেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যেরা আপনার প্রতি আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা কিন্তু হারিয়ে ফেলতে পারে। সারাক্ষণ নেতিবাচক হয়ে থাকবে আপনার মন, এটা কিন্তু আপনার কাজ এবং ব্যক্তি জীবনে খুবই ক্ষতির কারণ হয়ে উঠবে। সেই জন্য কাউকে দোষারোপ করার আগে নিজের ভাবনা, নিজের ভুলগুলোকে খুঁটিয়ে ভাবতে হবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আশেপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।
2: তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিন ধুলায় লোটে মোর যত অর্ঘ, তব কর তলে যেন পায়ে তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানো বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নীড়ে ব্যাকুল পাখি, হারায়ে কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
3: হেমন্ত, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, মানুষের প্রতি সহানুভূতিশীলতা একটি কিন্তু মানবিক গুণ। এই গুণ মানুষকে সুখী রাখতে সাহায্য করে। এইসব মানবিক গুণাবলী ছাড়াও যেসব গুণ অভ্যাস করলে মানুষ নিজেকে ভালো রাখার পাশাপাশি অন্যকেও ভালো রাখতে পারে, তা হলো নিজেকে সময় দেওয়া, নিজের প্রতি আস্থা রাখা, নিজের প্রতি যত্নশীল হওয়া এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
1: রৌদ্রের গান, এখানে সূর্য ছড়ায় অকৃপণ, দুহাতে তীব্র সোনার মতন মদ, যে সোনার মদ পান করে ধান ক্ষেত, দিকে দিকে তার গড়ে তোলে জনপদ। ভারতী, তোমার লাবণ্য দেহ ঢাকে, রৌদ্র তোমায় পরায় সোনার হার, সূর্য তোমার শুকায় সবুজ চুল, প্রেয়সী তোমার কত না অহংকার। সারাটা বছর সূর্য এখানে বাঁধা, রোদে ঝলসায় মৌন পাহাড় কোনো, অবাধ রৌদ্রে তীব্র দহন ভরা, রৌদ্রে জ্বলুক তোমার আমার মনো। বিদেশকে আজ ডাকো রৌদ্রের ভোজে, মুঠো মুঠো দাও কোষাগার ভরা সোনা, প্রান্তর বন ঝলমল করে রোদে, কি মধুর আহা রৌদ্রে প্রহর গোনা। রৌদ্রে কঠিন ইস্পাত উজ্জ্বল, ঝকমক করে ইশারা যে তার বুকে, শূন্য নীরব মাঠে রৌদ্রের প্রজা, স্তব করে জানি সূর্যের সম্মুখে। পথিক বিরল রাজপথে সূর্যের প্রতিনিধি হাঁকে আসন্ন কলরব, মধ্যাহ্নের কঠোর ধ্যানের শেষে জানি আছে এক নির্ভয় উৎসব। তাই তো এখানে সূর্য তারায় রাত, প্রেয়সী তুমি কি মেঘ ভয়ে আজ ভীত, কৌতুক ছলে এ মেঘ দেখায় ভয়, এ ক্ষণিক মেঘ কেটে যাবে নিশ্চিত। সূর্য তোমায় আজকে এখানে ডাকি, দুর্বল মন দুর্বলতর কায়া, আমি যে পুরনো অচল দিঘির জল, আমার এ বুকে জাগাও প্রতিচ্ছায়া।
2: হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

এসে গেছি বন্ধুরা, আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে আমি হাজির। হ্যাঁ, আমি কৌশিক। গত সপ্তাহে আমরা ঘুরতে এসেছিলাম পৃথিবীর স্বর্গ সুইজারল্যান্ডে। আমাদের এই ট্যুরটা সম্পূর্ণভাবে ম্যানেজ করছিল গ্লোব অল ইন্ডিয়া, যে নামটা ট্যুরিজমের জগতে অত্যন্ত ভরসাযোগ্য একটা নাম। আমার জীবনের অন্যতম স্মরণীয় এই সুইজারল্যান্ড সফর, প্রকৃতি তার সমস্ত সৌন্দর্যের ডালি এখানে যেন উজাড় করে দিয়েছে। সাদা বরফে ঢাকা পাহাড়, ঘন সবুজ পাইন বন, নীল রঙের লেক, কাঠের রঙিন সব ঘরবাড়ি, আর এই রঙিন প্রকৃতির সাথে মানিয়েই বানানো হয়েছে এখানকার সব হোটেলগুলো। স্কিং করার এত সুন্দর ল্যান্ডস্কেপ পৃথিবীতে বোধহয় শুধু এই সুইজারল্যান্ডেই রয়েছে। গত সপ্তাহে আমরা ছিলাম ইউরোপের সবচেয়ে সেরা হানিমুন স্পট ইন্টারলাকেন শহরে। আজ আমরা ইন্টারলাকেন ছেড়ে চলেছি সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিম অংশের শহর টিসিনোতে। ট্রেন, বাস অথবা গাড়ি নিয়ে পৌঁছানো যায় এই টিসিনোতে। কম সময় এবং ন্যাচারাল বিউটি দেখার জন্য আমার মনে হয় ট্রেনে করে আসাটাই ঠিক, তাই আমরাও সকাল সকাল ইন্টারলাকেন ওয়েস্ট স্টেশন থেকে ট্রেনে চেপে বসলাম। সবুজ উপত্যকার বুক ছিঁড়ে আমাদের ট্রেন এগিয়ে চলল টিসিনোর দিকে। বাতাস এখানে খুব ফ্রেশ, পলিউশনের লেভেল একেবারে শূন্য, দুদিকেই সাদা বরফে ঢাকা পাহাড়। জানলার কাচের গায়ে জমা বাষ্পে জল ছবি আঁকতে আঁকতে কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগায় ডুবে গিয়েছিলাম আমি। আচ্ছা চলুন এখন শুনে নিই ব্যাক টু ব্যাক তিনটে গান। গানের পরেই ফিরে আসছি আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আপনি আমার সাথে ঘুরতে চলেছেন সুইজারল্যান্ডের টিসিনোতে। ইন্টারলাকেন থেকে ট্রেনে করে টিসিনো পৌঁছতে সময় লাগলো প্রায় 4.5 ঘন্টা। এই টিসিনো শহরটা সুইজারল্যান্ডের আরও এক অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। বরফে ঢাকা পাহাড় এবং অপূর্ব সুন্দর লেকের এক নিখুঁত সৌন্দর্যের সংমিশ্রণ এই টিসিনোতে। কিছু কিছু জায়গা হয় যার সৌন্দর্যে থাকে এক স্নিগ্ধতা, এই সুইস উপত্যকাটা ঠিক সেরকমই। আমরা নেমেছিলাম টিসিনো ক্যান্টন স্টেশনে, সেখান থেকে গাড়ি করে হোটেলে, আর তারপর শুরু হলো আমাদের টিসিনো সফর। সুইস কনফেডারেশনে রয়েছে মোট 26টা ক্যান্টন, আর তার মধ্যে অন্যতম সুন্দর ক্যান্টন এই টিসিনো। সুইজারল্যান্ডের এই 26টা ক্যান্টনের নিজস্ব আলাদা পতাকা এবং রাজধানীও রয়েছে। টিসিনোর রাজধানী হল বেলিনজোনা। টিসিনোতে এসে আমাদের প্রথম গন্তব্য হল লেক লুগানো। সুইস ইটালিয়ান বর্ডারে অবস্থিত এই লেকটা ছবির মতন সুন্দর। চারিদিকে শুধু উঁচু উঁচু পাহাড়, আর তার মাঝে ওই নীল রঙের এক অদ্ভুত সুন্দর লেক। ছবি তোলার মতন সাবজেক্টের কোনো অভাব নেই এখানে। যেদিকেই তাকাচ্ছি সেটাই যেন পিকচার পারফেক্ট মনে হচ্ছে। এই লেকের তীর ধরে চলে গেছে পাথরে বাঁধানো রাস্তা। বাজি ধরে বলতে পারি এই রাস্তা দিয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে যেতে ইচ্ছে করবে আপনার। ক্লান্ত লাগলে আপনার বসার জন্য কিছু দূর পরপরেই রাখা আছে বেঞ্চ। এই বেঞ্চে বসেই সামনের পাহাড় আর লেকের মাঝ দিয়ে সানরাইজ আর সানসেট দেখাটা একদম মিস করবেন না। একটা সুইস আইসক্রিম নিয়ে এরকমই একটা বেঞ্চের উপর বসে সামনের লেকের নীল জলে ওই পাহাড়ের প্রতিবিম্ব দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। এখানে আমাদের জন্যই রয়েছে বোট রাইডিং, উইন্ড সার্ফিংয়ের মতন বিভিন্ন অ্যাক্টিভিটি। আর এখানকার লোকাল খাবার ও ওয়াইনের জন্য বিখ্যাত হলো এই টিসিনো শহর। চলুন এখন শুনে নিই খুব সুন্দর কয়েকটা গান, ঘুরবো সুইজারল্যান্ড আমি আর সাথে আপনারা। ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।
1: আমার প্রথম দেখা বৃষ্টির জলে

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, নিয়ে এসেছি আজ আপনাদের সুইজারল্যান্ডের টিসিনোতে। টিসিনোর রাজধানী হল বেলিনজোনা। এখানে রয়েছে তিনটে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ক্যাসেল গ্রান্ডে, ক্যাসেলো মন্তেবেলো এবং ক্যাসেলো স্যাসো কোরবোরো। আমাদের এই ক্যাসেল গ্রান্ডেটা দেখার জন্য গ্লোব থেকেই ব্যবস্থা করে দিয়েছিল। অনেকেই ভাবেন যে সুইজারল্যান্ড মানেই শুধু বরফের পাহাড় আর সবুজ বিস্তীর্ণ উপত্যকা। আমরা এখানে এসে জানলাম এর বাইরেও আরও একটা সুইজারল্যান্ড রয়েছে। মধ্যযুগীয় ইতিহাস এই ক্যাসেলগুলোতে আজও জীবন্ত হয়ে রয়েছে। ক্যাসেল গ্র্যান্ডেতে এসে আমরা বুঝলাম এর নামটায় কেন গ্র্যান্ড শব্দটা রয়েছে। সুবিশাল এই ক্যাসেলটার পাথুরে দেওয়ালে জায়গায় জায়গায় আজও রয়েছে সবুজ কালো শ্যাওলার ছাপ। বিশাল বড় ঘরগুলি আজও সেই পুরানো আভিজাত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে রয়েছে এক সুন্দর সাজানো মিউজিয়াম, যেটা দেখতে দেখতে আমাদের চোখের সামনে ছায়াছবির মতন ভেসে উঠছিল সেই যুগের ডিউক আর রাজাদের জীবন, তাদের বিলাসিতা, তাদের যুদ্ধ, তাদের সিংহাসনের জন্য লড়াই, সব কিছু। ক্যাসেল মন্তেবেলোটা এক পাহাড়ের ঢালে অবস্থিত। গাড়ি থেকে নেমে যখন উপরে ক্যাসেলটার দিকে তাকালাম তখন এক অদ্ভুত দৃশ্য দেখে আমার চোখটা আটকে গেল। ঘন সবুজ রঙা পাহাড়ের গায়ে পাথর দিয়ে তৈরি ক্যাসেলটা অনেক দূর থেকেই সবার দৃষ্টি আকর্ষণ করে। ক্যাসেলটার পিছনে দেখি এক বিরাট বড় রেইনবো উঠেছে। তখন সবাই সেই ছবি ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত হয়ে পড়ল। আমিও সুযোগ হাতছাড়া না করে কয়েকটা দারুণ ফটো তুলে নিলাম। কয়েক মিনিট পরেই দেখি ওটা মিলিয়ে গেল। এই ক্যাসেলটা ক্যাসেল গ্র্যান্ডের তুলনায় ছোট। রাজ পরিবারের সুরক্ষার জন্য বেশ বুদ্ধি করে এগুলো তৈরি করা হয়েছিল। এর দুর্ভেদ্য দেওয়াল আর গম্বুজগুলো দেখে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়,

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

সুইজারল্যান্ডে এসেছি আর এখানকার দারুণ দারুণ খাবারগুলোর সম্পর্কে কিছু বলবো না, সেটা হয় নাকি? এখানকার সুইস কুইজিনে ফ্রেঞ্চ, জার্মান এবং নর্দার্ন ইটালিয়ান কুইজিনের ইনফ্লুয়েন্সটা খুব স্পষ্ট। পাস্তা এবং পিৎজা তো অনেক জায়গাতেই দেখতে পেলাম। এখানকার খাবারে চিজ, মিল্ক চকলেটটা ব্যবহার খুবই কমন। রেস্টুরেন্ট আর হোটেলগুলোতে মোস্ট পপুলার চিজ ডিশেস হলো ফন্ডু এবং র্যাকলেটে। অপূর্ব এর টেস্ট, এখানে আসলে একবার ট্রাই করে দেখতে একদম ভুলবেন না। রোস্তি হলো একটা পপুলার পটেটো ডিশ যেটা অল ওভার সুইজারল্যান্ডে ব্রেকফাস্ট হিসাবে খুবই জনপ্রিয়। ওয়াইড ভ্যারাইটি অফ ব্রেড রোলস পাওয়া যায় সুইজারল্যান্ডে। ব্রেড অ্যান্ড চিজ এদেশে এক পপুলার ডিশ। টার্টস আর কুইঞ্চেস হলো একটু অন্য রকমের দুটো ট্রেডিশনাল সুইস খাবার। হোটেলে এবং রেস্টুরেন্টে রিকোয়েস্ট করলে ওরাই জোগাড় করে দেবে আপনাকে। টার্টস মূলত সুইট অ্যাপল অনিয়নের টপিংস দেওয়া একটা খাবার, বেশ অন্যরকম। সুইজারল্যান্ডের রান্নার স্টাইল বহুমুখী। ঐতিহ্যবাহী সুইস কুইজিন অন্যান্য ইউরোপীয় দেশগুলোরই মতন সুইজারল্যান্ডের বাসিন্দারা বা সুইসরা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে। তাই তো সুইসরা হলো বিশ্বের বৃহত্তম চকলেট ভোক্তা। অবিশ্বাস্য হলেও সত্যি, জানেন তো এক একজন সুইস বছরে 11 কেজি চকলেট খায়। সুইসদের ওয়াইনও তো পৃথিবী বিখ্যাত। মাটি, বাতাস, উচ্চতা এবং আলোর কারণে সুইজারল্যান্ডে বিভিন্ন ধরনের আঙুরের চাষ হয়, আর তাই এখানকার রকমারি ব্লেন্ডের ওয়াইনের বিশ্বজোড়া সুনাম। আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সাথে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমরা এখন চলেছি সেই জুমফ্রাওয়ের উদ্দেশ্যে। গ্রীষ্ম বা শীত উভয় ঋতুর জন্যেই সুইজারল্যান্ড ভ্রমণের সবচেয়ে ভালো জায়গাগুলোর মধ্যে একটি হলো এই জুমফ্রাও অঞ্চল। সুইজারল্যান্ডের দুর্দান্ত আকর্ষণীয় রেল ভ্রমণের সাক্ষী ছিলাম আমরা। ক্লেইন স্কেডেক পর্বত থেকে ইগার ও মঞ্চ পর্বতের মধ্যে দিয়ে জুমফ্রাও পর্যন্ত যাওয়ার এই সুন্দর অথচ শ্বাসরুদ্ধকর ট্রেন জার্নিটা মিস করলে পাপ হবে। এই রেল ট্রিপের লাল সাদা রেলগাড়িটার নামটাও খুবই সুন্দর, জুমফুরবান। ট্যুরিস্টদের নিয়ে এই জুমফুরবান নামের ট্রেনটা অনেকটাই হ্যারি পটারের সেই হগওয়ার্টসের ট্রেনটার মতোই ধীরে ধীরে উঠে পড়ে অ্যালপসের শীর্ষে এবং সুইজারল্যান্ডের সবচেয়ে অসাধারণ দৃশ্য নিয়ে অ্যালপস হাজির হয় সকলের সামনে, যার স্মৃতি ট্যুরিস্টদের চোখের ফ্রেমে বন্দী হয়ে যায় আজীবন। গত শতাব্দীতে কেবলমাত্র দুঃসাহসী অভিযাত্রীরাই এই আল্পস পর্বতরোহণের জন্য যেত, তাই তখন এই স্বর্গীয় সৌন্দর্য দেখার উপভাগ্য হতো শুধু সেই বীর অভিযাত্রীদের। এখন আর অ্যাপস মানুষের অগম্য নয়, সুইস ইঞ্জিনিয়ারিং এর প্রায় প্রতিটা কোণায় পৌঁছে গেছে, আর সেই জন্যেই বোধহয় সুইজারল্যান্ড প্রায় সবার কাছেই এক কথায় ড্রিম ডেস্টিনেশন। তাই বর্তমানে রেলপথের বিস্তৃত নেটওয়ার্ক, সুন্দর হাঁটার বা বাইকের পথ চারিদিকে ছড়িয়ে আছে এই প্রত্যন্ত অঞ্চলগুলিতে। সব বয়সী বা সব ধরনের পর্যটকের জন্যই এর সৌন্দর্যের খোঁজ পাওয়া এখন অনেক সোজা। গ্রিন্ডেলওয়াল্ড, মুরেন, লটারব্রেন এবং ওয়েঙ্গেনের নামের চারটি ছবির মতন সুন্দর শহর এবং ইগার, মঞ্চ ও জুমফুর নামের নয়নাভিরাম তিনটি পর্বত নিয়ে এই জুমফ্রাও অঞ্চল গঠিত। একটা ব্রেকের পর এখন শুনে নেব দুটো খুব সুন্দর গান, তারপর আবার ফিরে আসি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91 8100 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট হলো www.globeindia.in।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

I'm gonna treat you. Hello, bye.

ফিরে এলাম আমি আপনার চলার সাথী কৌশিক, আর আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টেড জোংফ্রাও মাউন্টেন পাসটা দেখতে দেখতে মনে হচ্ছিল এই সবুজ আলপাইনের স্বর্গে আমার একটা বাড়ি যদি থাকত। স্ফিঙ্গস অবজারভেটরি থেকে পুরো উপত্যকাটা দেখে জাস্ট স্পেলবাউন্ড হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। 11,333 ফিট উচ্চতায় সুইস আলপসের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা বেশ কঠিন, এ সৌন্দর্য শুধু অনুভব করা যায়। ইউরোপের সব থেকে উঁচু উপত্যকায় বসে সুইস চকলেটে কামড় দেওয়ার মতন অভিজ্ঞতা আমার যে কোনোদিন হবে সেটা আগে কোনোদিনও ভাবিনি আমি। এখানেই রয়েছে আইস প্যালেস, আর এই আইস প্যালেসের ভিতরেই রয়েছে আস্ত একটা গ্লেশিয়ার। হ্যাঁ, আর সেই গ্লেশিয়ারের উপরই আমরা সবাই মিলে হেঁটে বেড়ালাম বেশ কিছুক্ষণ। যারা এখানে বেড়াতে আসে সেই সকল পর্যটকরাই বেশ আনন্দের সাথে সুইস রেল ভ্রমণ উপভোগ করে। আমাদের ট্রেনটাও বিদেশি পর্যটকে ভর্তি ছিল একদম। জোংফ্রাও রেল ভ্রমণ যে কেন এত আকর্ষণীয় সেটা প্রতি মুহূর্তে বুঝতে পারছিলাম। আল্পস পর্বতের সবচেয়ে চমৎকার দৃশ্য দেখাতে দেখাতে এটি ট্যুরিস্টদের নিয়ে যায় সোজা একদম আল্পসের শীর্ষে, এবং সুইজারল্যান্ডের সবচেয়ে শ্বাসরুদ্ধকর সিনারিগুলো চোখের সামনে আবির্ভূত হয়। ট্রেনটি যতই মাটি থেকে ওপরে ওঠে মনে হয় আকাশ, মেঘ আর পাহাড়ের শিখর যেন মিলে মিশে যাচ্ছে। এই অভূতপূর্ব মিলনের সাক্ষী হয়ে চোখ আর মনের যে প্রশান্তি হলো সেটা পাওয়া মোটেই সোজা নয়। ট্রেনে করে লুসান থেকে মন্ত্র যাওয়ার রাস্তাটাও ঠিক একই রকম সুন্দর। লেকস, অ্যালপসের পাহাড় এবং তৃণভূমি পেরিয়ে বার্নেস ও বার্ল্যান্ডের মধ্য দিয়ে এই ট্রেন যাত্রা ট্যুরিস্টদের চোখে স্বপ্নের মতো সুন্দর। চলুন এখন শুনে নিই পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, আপনি কি স্কি করতে এবং ট্রেল কভারেজ করতে ভালোবাসেন? তাহলে ডিসেম্বর থেকে মার্চ হবে আপনার পক্ষে এখানে আসার সবথেকে পারফেক্ট সময়। আর যারা শহর দেখা এবং অ্যালপস পর্বতমালায় পর্বতারোহণ করতে চান, তারা জুন থেকে সেপ্টেম্বরে আসতে পারেন। সুইজারল্যান্ডে জুলাই থেকে অগস্ট পর্যন্ত হল গ্রীষ্মকাল। অনেকের মতে এইটাই সুইজারল্যান্ডে বেড়াতে যাওয়ার উপযুক্ত সময়। এপ্রিল থেকে জুন মাসও এখানে যাওয়া যায়। আবার আপনি যদি প্যারাগ্লাইডার এবং হাইকিং করতে আগ্রহী হন, তাহলে কিন্তু এখানকার গ্রীষ্মকালই সব থেকে ভালো। সুইজারল্যান্ড দেশটি চারটি দেশের কোলে অবস্থিত হওয়ায় এখানে প্রকৃতির বৈচিত্র্য ও সৌন্দর্যের মতো সুইজারল্যান্ডের ভাষা ও সংস্কৃতিও অবাক করার মতো। জানেন, ভাষার ক্ষেত্রে সুইজারল্যান্ড একটি সম্পূর্ণ অন্যরকম দেশ। সারা দেশে একটি প্রধান ভাষা কথ্য হওয়ার পরিবর্তে সেখানে চারটি কথ্য ভাষা রয়েছে। জুংফ্রাও সারা বছরই বরফে ঢাকা থাকে, তাই আমি রেকমেন্ড করব অবশ্যই ওয়ার্ম জ্যাকেটস, শুজ যাতে কিনা সলিড রাবার সোল রয়েছে, এবং সানগ্লাসেস অবশ্যই নিয়ে যাবেন, কারণ জুংফ্রাওয়ের টপে কিন্তু কোনো রকম গরম জামা কাপড় রেন্ট নেওয়ার ব্যবস্থা নেই। চলুন আমরা এখন শুনে নিই পরপর দুটো গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

সুইজারল্যান্ডে প্রায় হাজারটা মিউজিয়াম আছে, আর সংখ্যাটি 1950 সাল থেকে 3 গুণেরও বেশি হয়েছে। এদেশের জনগণ খুবই কালচারাল বা সংস্কৃতিকে ভালোবাসে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পারফরমেন্সের মধ্যে হল প্যালিও ফেস্টিভ্যাল, লুসার্ন ফেস্টিভ্যাল, মন্ত্রো জ্যাজ ফেস্টিভ্যাল, লোকানো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং আর্ট বাসেল। জুরিখ থেকে একটা ফুল ডে এক্সকার্শন করতে চলুন যাই মাউন্ট পিলেটাস। গন্ডোলাতে করে এখানে পৌঁছে টিকিট কেটে চলুন সোজা উঠে পড়ি ওই এরিয়াল কেবল কারে। ড্রামাটিক আইলস মাউন্টেন রেঞ্জ সমুদ্রের ঢেউয়ের মতন চারিদিক থেকে ছড়িয়ে আছে। অতটা উপর থেকে বার্ডস আই ভিউতে দেখতে পাচ্ছি পাহাড়ের মাঝে মধ্যেই রয়েছে নীল রঙের সব লেক। এখানে কেবল কারে চড়ে এক পাহাড় চূড়া থেকে আরেক পাহাড়ে যাওয়া এবং আবার ফিরে আসা খুব রোমাঞ্চকর এই সফর। আর তারপর লেক লুসানে বোট রাইড করতে করতে নিজেকে হলিউডের হিরো মনে হওয়াটা অস্বাভাবিক নয়। এখানেই রয়েছে সেই স্টিপেস্ট কগউইল ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড। এই ট্রেন চড়ে 52 degrees বা 128% ইনক্লাইন টেরেন রাইডিংয়ের রোমাঞ্চের সাথে রয়েছে দারুণ সিনিক বিউটি, আর সেই জন্যেই এর আরেক নাম দ্য সিনিক রেলওয়ে। সুইজারল্যান্ডের গ্রামগুলো দেখতে সারা পৃথিবী থেকে পর্যটক এখানে ভিড় করে। তা আপনার যদি গ্রাম বলতে মনে হয় মাটির বাড়ি, ধানের ক্ষেত, গোয়ালে গরু আর ধান ভাঙানো ঠিকই, তাহলে কিন্তু এখানকার গ্রাম দেখে একটা বিরাট বিষম খাবেন। হ্যাঁ, এখানকার গ্রামগুলো মোটেই আমাদের দেশের গ্রামের সাথে মিলবে না। পাহাড়ের গায়ে লাল বা খয়েরি টালির ছাদ দেওয়া ছোট ছোট বাড়ি আর সবুজ ঘাসে ভরা প্রান্তর, মাঝে মাঝে পাইন আর বার্চ গাছের সারি, এরকমই এখানকার গ্রামগুলো। কয়েকটা গ্রাম আবার একদম শহরের মতন, মানে উঁচু উঁচু বাড়ি, পিচ বাঁধানো রাস্তা আর তাতে আধুনিক সব গাড়ি। চলুন এখন শুনে নিই পরপর 3টে গান, তারপর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক সঙ্গে নিয়ে গ্লোব ট্রটিং উইথ কৌশিক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

আচ্ছা বলুন তো, একদিনে দু দুখানা দেশ দেখে নেওয়া কি সম্ভব? হ্যাঁ, সেটাই আমরা দেখলাম পরের দিন। এক্সপিরিয়েন্স করলাম দুটো ভিন্ন দেশের ন্যাচারাল স্প্লেন্ডার এবং কালচারাল রিচনেস, আর সেটা করতে সময় লাগলো মাত্র একদিন। দেশ দুটি হলো জুরিখ রিজন এবং লাইচটেনস্টাইন প্রিন্সিপ্যালিটি। সাথে চাই একজন নলেজেবল গাইড, ব্যাস নিজেকে ডুবিয়ে নিন ওই সামনের ওয়ান্ডারল্যান্ড অফ সুইপিং ভ্যালিজে, নীল অ্যালপাইন লেকস আর ওই প্লাঞ্জিং ওয়াটারফলসগুলোতে। হেডিল্যান্ডে কোচ করে ঘুরতে ঘুরতে এর অজানা বিউটিকে এক্সপ্লোর করার মজা এখানে প্রতিটা পরতে ছড়িয়ে আছে। সেখান থেকেই আমরা গেলাম ভাদুজে, যেটা কি না লিচটেনস্টাইনের রাজধানী। এই চার্মিং বিউটি উপভোগ করে তারপর জুরিখে ফিরে আসা। রাতে হোটেলে ফিরে চোখ বন্ধ করলেই ভেসে উঠছিল সারাদিন দেখা সেই মেডিভাল ক্যাসল, সুইস অ্যাল্পস আর অ্যালপাইন লেকসের দৃশ্যগুলো। এখন শুনব আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

রাগের প্রথম পাঠে মিলে পুরো রাগের প্রথম পাঠে আমার সেলাই মেশিন দেওয়াল মনে মিলে পুরো রাগের প্রথম পাঠে আমার সেলাই মেশিন দেওয়াল বনে যত ভাবি আর যাব না সে জঙ্গলে

বিভিন্ন ঋতুতে অপরূপ সুইজারল্যান্ড ভিন্ন ভিন্ন রূপে পর্যটকদের মন জয় করে। সিনিক বিউটি ছাড়াও এখানে কিন্তু অনেক কারণ রয়েছে এই সুইজারল্যান্ড ঘুরতে আসার। জেনেভার অন্যতম আকর্ষণের নাম লেক জেনেভা। জেনেভা শহরের বুক চিরে বয়ে চলা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই লেকে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। আছে ছোট থেকে মাঝারি নৌকা বা জাহাজে লেক ভ্রমণের ব্যবস্থা, আর লেকের দুই পাশে গড়ে উঠেছে আবাসিক হোটেল, শপিং মল ও সুভিনিয়ার শপ। জেট ডি আও নামের একটা ওয়াটার জেট হলো জেনেভার সবচেয়ে আইকনিক ও বিখ্যাত ল্যান্ডমার্ক। একটি শক্তিশালী পাম্প প্রতি সেকেন্ডে প্রায় 500 লিটার জল 140 মিটার উচ্চতায় প্রবাহিত করে। এই লেকে সাঁতার কাটা এবং জেট ডি আও এর বিস্ময়কর কৃত্রিম ঝর্ণাটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয়। প্রবীণদের জন্য দুনিয়ার সবচেয়ে ভালো দেশ কিন্তু এই সুইজারল্যান্ড, কারণ ইউরোপের এই দেশটি প্রবীণদের স্বাস্থ্য ও তাদের যথাযথ পরিবেশের ব্যাপারে সরকারি বিভিন্ন কর্মসূচি রয়েছে যেগুলো অন্য কোথাও দেখতে পাওয়া যায় না বলেই আমার মনে হয়। এখানে 60 বছরের একজন মানুষ আরও 25 বছর বেঁচে থাকার প্রত্যাশা রাখে। প্রবীণদের সামাজিক সংযুক্তি এবং নাগরিক স্বাধীনতার দিক থেকে সুইজারল্যান্ডের স্থান শীর্ষে। দেশটিতে 65 বছরের অধিক বয়সীদের 100% পেনশন দেওয়া হয়। 58 BC রোম সম্রাট জুলিয়াস সিজার সুইজারল্যান্ডকে আক্রমণ করেন, 100% পেনশন দেওয়া হয়। 58 BC রোম সম্রাট জুলিয়াস সিজার সুইজারল্যান্ডকে

যে সিএইচ লেখা থাকে সেটা আসলে কনফেডারেশন হেলভেটিয়া থেকেই এসেছে। আর হেলভেটিয়া নামের ফন্টের কথা তো সবাই জানেন। এই বিখ্যাত সান সেরিফ টাইপ ফেসটা ইয়ার 1957 সুইজারল্যান্ডে ডেভেলপ করা হয়। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম আমাদের জানান। কিভাবে জানাবেন? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল +91 8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরের রবিবার ঠিক এই সময়। আপনি কিন্তু যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাক,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।

0: শুনছেন রেডিও বাংলানেট.কম বাংলার গান বাঙালির প্রাণ।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

বসি লালনা মায়া বিবলনা আমি কোথিতি করো যে ঝলনা। বাবা মাতাল হয়ে গেছি।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হেমন্ত প্রবাসীমন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমি কথা বলছি প্রীতিলতা ওয়াদেদারের ব্যাপারে। প্রীতিলতা ওয়াদেদার কিন্তু জাতীয়বাদী বিপ্লবী ছিলেন, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে কিন্তু একটা প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। চট্টগ্রাম ও ঢাকায় কিন্তু তিনি পড়াশোনা শেষ করেন, তারপর তিনি কলকাতায় বেথুন কলেজে ভর্তি হয়ে যান। তিনি দূরশিক্ষার সঙ্গে দর্শনেও স্নাতক লাভ করেন এবং পরবর্তীকালে একজন স্কুল শিক্ষিকা হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বাংলার প্রথম নারী শহীদ হিসেবে কিন্তু প্রশংসিত হয়েছেন। প্রীতিলতা ওয়াদেদার সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন। তিনি পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে 1932 খ্রিস্টাব্দে সশস্ত্রে আক্রমণ করেছিলেন। 15 জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দিয়েছিলেন তখন প্রীতিলতা ওয়াদেদার। আর আমরা দেখি যে বিপ্লবীরা ক্লাবে অগ্নিসংযোগ করেন এবং পরে ওখানকার পুলিশ তাদের কিন্তু ধরে ফেলে। আর এই গ্রেফতারি এড়াতে প্রীতিলতা ওয়াদেদার সেই সময় কিন্তু আত্মহত্যা করেছিলেন। তার আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকার ব্যাপারে আমরা সকলেই জানি, সেই জন্য রেডিও বাংলা নেট.কম এর পরিবারের তরফ থেকে তাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
2: ডাক্তারে যা বলে বলুক নাকু, রাখো রাখো খুলে রাখো শিওরের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া, তিতো কড়া কত ওষুধ খেলে মে জীবনে, দিনে দিনে ক্ষণিক ক্ষণে। বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ, একটুমাত্র অসাবধানেই বিষম কর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে, নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে, 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে, লক্ষ্মী সতী ভালো মানুষ অতি। এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে, 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে, পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাবব, এমন সময় ছিল কোথা? এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝব কখন, দেখব কখন ভেবে আগু পিছু। এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে, 22 বছর রয়েছে সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘরে আঁধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা, শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে। আমি কেবল জানি রাঁধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাঁধা, 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামল যেন, থামুক তবে আবার ওষুধ কেন? বসন্তকাল 22 বছর এসেছিল বনে রাঙিনায়, গন্ধে বিভোল দক্ষিণ বায় দিয়েছিল জল স্থলের মর্মদোলায় দোল, হেঁকেছিল খোল রে দুয়ার খোল। সে যে কখন আসতো যেত জানতে পেতেম না, যে হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাত, হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা, কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে, যেন রে কার পায়ের শব্দ শুনে বিউভল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে, যেতে সন্ধ্যাবেলায়, পাড়ায় কোথা শতরঞ্চ খেলায়। থাক সে কথা, আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা? প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে, জানলা দিয়েছে আকাশ পানে, আনন্দে আজ ক্ষণিক ক্ষণে জেগে উঠছে প্রাণে, আমি নারী আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। 22 বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে, দুঃখ তবু ছিল না তার তরে, অষাঢ় মনে দিন কেটেছে আরো কাটত আরো বাঁচলে পরে, যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি, এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা, ঘরের কোণে পাঁচের মুখের কথা। আজকে কখন মোর কাটল বাঁধন ডোর, জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মহানায়, ওই অতলে কোথায় মিলে যায় ভাঁড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো। এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে, তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণে ধুলায় পড়ে থাক, মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক, দ্বারে আমার প্রার্থী সেজে নয় সে কেবল প্রভু, হেলা আমায় করবে না সে কভু, চাই সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে, গ্রহ তারার সভার মাঝখানে সে, ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নির্নিমেষে,

0: 22 বছর হতে পার করে দাও কালের পারাবার।
1: হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, জীবনের প্রতিটি মুহূর্তই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি যাপন যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখাটা খুবই জরুরি। কিন্তু চাইলে কি জীবনকে সুন্দর করে তোলা যেতে পারে? চাইলে কি সব চাওয়া পাওয়ায় পরিণত হতে পারে? হয়তো হয় না। আর তাই জীবনকে সুন্দর করতে হলে, চাওয়াগুলোকে নিজের করে পেতে হলে প্রতিদিন কিছু না কিছু ভালো গুণ কিন্তু অভ্যাস করতে হবে প্রতিটি মানুষকে। আর এই অভ্যাসগুলোই কিন্তু জীবনে পরিবর্তন আনতে পারে, সহজ করে তুলতে পারে আমাদের জীবনকে। নিজে ভালো থাকতে হলে এবং অন্যদের ভালো রাখতে হলে চারপাশের হাজারো নেতিবাচক বিষয় এড়িয়ে সব সময় কিন্তু ভাবতে হবে ইতিবাচক ভাবনা। আরও কথা হবে জীবন নিয়ে কিন্তু গানের ওপারে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।
2: ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালস্রোতের ওপারে বালু ডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোর ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে, দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনে কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নাড়ির মধ্যে তপ্ত বিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কে বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা, বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ছিটছিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি, ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ু প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর ধুলোয় লুটোই মাথা, দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছিঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো, জেগে ওঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারদিকের ভীরুর ভিড়কে কৃষকুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে, দোসরহারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে, সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘুমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায় বসে, তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ভালো থাকার অন্যতম একটি প্রধান শর্ত হলো অপরের ইচ্ছা বা মতামতকে গুরুত্ব দেওয়া। মানুষ একা বসবাস করতে পারে না, তার আশপাশে অনেক রকম সম্পর্কের মানুষ থাকে। তাদের কেউ কেউ আমাদের খুবই নিকটজন, আবার কেউ হয়তো খানিকটা দূরের, কিন্তু তারা হয়তো আমাদের প্রতিদিনকার কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত থাকে। সেই কাজটা ভালো হতে পারে, কিংবা সেই সম্পর্কগুলো সহজ এবং সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ হতে পারে, যদি ওই মানুষগুলোর ইচ্ছা বা মতামতকে আমরা গুরুত্ব দেওয়ার একটা অভ্যাস আমাদের মনের মতে করে ফেলি। মানে মনের ভেতরে যদি আমরা এরকম একটা ভাবনা তৈরি করি যে আমরা তাদের মতামতকে গুরুত্ব দেব, তাদের কাজকে গুরুত্ব দেব, তাহলে আপনি দেখবেন যে আপনি তার ইচ্ছা বা মতামতকে যে গুরুত্ব দিলেন, সে নিজেও কিন্তু আপনার কথা এবং কাজকে গুরুত্ব দেবে, আরও দায়িত্বশীল আচরণও কিন্তু সে আপনার সঙ্গে করবে, আপনার প্রতি সে আস্থাভাজন হয়ে উঠবে, আর আপনাদের সম্পর্ক কিন্তু আরও শক্ত হবে। আর মানুষে মানুষে সুসম্পর্ক ভালো থাকার অন্যতম একটি হাতিয়ার কিন্তু অন্য মানুষের মতামত এবং ইচ্ছাকে গুরুত্ব দেওয়া।
1: আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘপালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘপালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনামুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একশা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব, এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ কথার, সে রূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি।

0: কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুহানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আনন্দ গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, পরিবার, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন, তার সঙ্গে সহকর্মী, এদেরকে নিয়ে ছোট বড় সবার কথা যথেষ্ট মনোযোগ সহকারে শুনতে হবে আমাদের সকলকেই। সে কি বলতে চায়, কেন বলতে চায়, এসব মনোযোগ দিয়ে শুনলে আপনি তাকে হয়তো সমাধান দিতে পারবেন, সমাধান না দিতে পারলেও আপনি মনোযোগ দিয়ে যে তার কথা শুনছেন এতে কিন্তু সে অনুপ্রাণিত হবে। নিজের প্রতি যথেষ্ট বিশ্বাসী হয়ে উঠলে, মানে আপনি যদি বিশ্বাসী হয়ে উঠতে চান, তাহলে আপনাকে কিন্তু অন্যের কথাও কিন্তু শুনতে হবে। আর এর ফলে যেটা হয় যে আরেকটি মানুষ যার কথা আপনি শুনছেন তারও কিন্তু নিজের প্রতি একটা বিশ্বাস জন্মাবে। আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন, এই বোধটা মানুষ যার কথা আপনি শুনছেন তারও কিন্তু নিজের প্রতি একটা বিশ্বাস জন্মাবে। আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, অন্যের মতামতকে শুরুতেই অগ্রাহ্য না করে যুক্তি ভেবে আমাদের সকলকেই কিন্তু দেখতে হবে সে ঠিক বলল নাকি ভুল। যদি সে ভুল বলে থাকে তাহলে সেটার কারণ তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হবে, এতে সে ভুল কিন্তু অনেক সময় শুধরে নেওয়ার সুযোগ পেয়ে যায় এবং সম্মানিত বোধ করে। পরবর্তী সময়ে সে ভুল মতামত দেওয়ার আগে নিজেই কিন্তু যুক্তি দিয়ে ভেবে দেখবে যে যে কথাটা সে বলছে সেটা ঠিক নাকি ভুল।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান করতে পারা নিজের একটি ভালো গুণ, এবং এই গুণটি আপনাকে ভালো রাখতে সাহায্য করবে নানাভাবে। শ্রদ্ধা, সম্মান এবং সৌজন্যবোধ কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো রাখে। পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কে কিন্তু উৎকর্ষতাও বাড়ায়, জীবনকে সহজ ছন্দে কিন্তু ভরিয়ে তুলতে পারে। সেই জন্য আমাদেরকে কিন্তু অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান সবসময় রাখতে হবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: চুপি চুপি।
1: হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কোনো ঘটনায় বা কাজ নিয়ে অন্যকে দোষারোপ করার আগে আমাদের সকলকেই দেখতে হবে যে সেখানে নিজের কোনো ভুল আমরা আজ করেছি বা আছে কিনা। সবসময় অন্যের ভুল নিয়ে কথা বলা নিজেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যেরা আপনার প্রতি আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা কিন্তু হারিয়ে ফেলতে পারে। সারাক্ষণ নেতিবাচক হয়ে থাকবে আপনার মন, এটা কিন্তু আপনার কাজ এবং ব্যক্তি জীবনে খুবই ক্ষতির কারণ হয়ে উঠবে। সেই জন্য কাউকে দোষারোপ করার আগে নিজের ভাবনা, নিজের ভুলগুলোকে খুঁটিয়ে ভাবতে হবে।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।
2: তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিন ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায় তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানো বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নিড়ে ব্যাকুল পাখি, হারায় কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন। তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
3: হেমন্ত, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, মানুষের প্রতি সহানুভূতিশীলতা একটি কিন্তু মানবিক গুণ, এই গুণ মানুষকে সুখী রাখতে সাহায্য করে। এইসব মানবিক গুণাবলী ছাড়াও যেসব গুণ অভ্যাস করলে মানুষ নিজেকে ভালো রাখার পাশাপাশি অন্যকেও ভালো রাখতে পারে, তা হলো নিজেকে সময় দেওয়া, নিজের প্রতি আস্থা রাখা, নিজের প্রতি যত্নশীল হওয়া এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
1: রৌদ্রের গান, এখানে সূর্য ছড়ায় অকৃপণ, দুহাতে তীব্র সোনার মতন মদ, যে সোনার মদ পান করে ধান ক্ষেত, দিকে দিকে তার গড়ে তোলে জনপদ। ভারতী, তোমার লাবণ্য দেহ ঢাকে, রৌদ্র তোমায় পরায় সোনার হার, সূর্য তোমার শুকায় সবুজ চুল, প্রেয়সী তোমার কত না অহংকার। সারাটা বছর সূর্য এখানে বাঁধা, রোদে ঝলসায় মৌন পাহাড় কোনো, অবাধ রৌদ্রে তীব্র দহন ভরা, রৌদ্রে জ্বলুক তোমার আমার মনো। বিদেশকে আজ ডাকো রৌদ্রের ভোজে, মুঠো মুঠো দাও কোষাগার ভরা সোনা, প্রান্তর বন ঝলমল করে রোদে, কি মধুর আহা রৌদ্রে প্রহর গোনা। রৌদ্রে কঠিন ইস্পাত উজ্জ্বল, ঝকমক করে ইশারা যে তার বুকে, শূন্য নীরব মাঠে রৌদ্রের প্রজা, স্তব করে জানি সূর্যের সম্মুখে। পথিক বিরল রাজপথে সূর্যের প্রতিনিধি হাঁকে আসন্ন কলরব, মধ্যাহ্নের কঠোর ধ্যানের শেষে জানি আছে এক নির্ভয় উৎসব। তাই তো এখানে সূর্য তারায় রাত, প্রেয়সী তুমি কি মেঘ ভয়ে আজ ভীত, কৌতুক ছলে এ মেঘ দেখায় ভয়, এ ক্ষণিক মেঘ কেটে যাবে নিশ্চিত। সূর্য তোমায় আজকে এখানে ডাকি, দুর্বল মন দুর্বলতর কায়া, আমি যে পুরনো অচল দিঘির জল, আমার এ বুকে জাগাও প্রতিচ্ছায়া।
2: হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

এসে গেছি বন্ধুরা, আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে আমি হাজির। হ্যাঁ, আমি কৌশিক। গত সপ্তাহে আমরা ঘুরতে এসেছিলাম পৃথিবীর স্বর্গ সুইজারল্যান্ডে। আমাদের এই ট্যুরটা সম্পূর্ণভাবে ম্যানেজ করছিল গ্লোব অল ইন্ডিয়া, যে নামটা ট্যুরিজমের জগতে অত্যন্ত ভরসাযোগ্য একটা নাম। আমার জীবনের অন্যতম স্মরণীয় এই সুইজারল্যান্ড সফর, প্রকৃতি তার সমস্ত সৌন্দর্যের ডালি এখানে যেন উজাড় করে দিয়েছে। সাদা বরফে ঢাকা পাহাড়, ঘন সবুজ পাইন বন, নীল রঙের লেক, কাঠের রঙিন সব ঘরবাড়ি, আর এই রঙিন প্রকৃতির সাথে মানিয়েই বানানো হয়েছে এখানকার সব হোটেলগুলো। স্কিং করার এত সুন্দর ল্যান্ডস্কেপ পৃথিবীতে বোধহয় শুধু এই সুইজারল্যান্ডেই রয়েছে। গত সপ্তাহে আমরা ছিলাম ইউরোপের সবচেয়ে সেরা হানিমুন স্পট ইন্টারলাকেন শহরে। আজ আমরা ইন্টারলাকেন ছেড়ে চলেছি সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিম অংশের শহর টিসিনোতে। ট্রেন, বাস অথবা গাড়ি নিয়ে পৌঁছানো যায় এই টিসিনোতে। কম সময় এবং ন্যাচারাল বিউটি দেখার জন্য আমার মনে হয় ট্রেনে করে আসাটাই ঠিক, তাই আমরাও সকাল সকাল ইন্টারলাকেন ওয়েস্ট স্টেশন থেকে ট্রেনে চেপে বসলাম। সবুজ উপত্যকার বুক ছিঁড়ে আমাদের ট্রেন এগিয়ে চলল টিসিনোর দিকে। বাতাস এখানে খুব ফ্রেশ, পলিউশনের লেভেল একেবারে শূন্য, দুদিকেই সাদা বরফে ঢাকা পাহাড়। জানলার কাচের গায়ে জমা বাষ্পে জলছবি আঁকতে আঁকতে কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগায় ডুবে গিয়েছিলাম আমি। আচ্ছা চলুন এখন শুনে নিই ব্যাক টু ব্যাক তিনটে গান। গানের পরে ফিরে আসছি আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আপনি আমার সাথে ঘুরতে চলেছেন সুইজারল্যান্ডের টিসিনোতে। ইন্টারলাকেন থেকে ট্রেনে করে টিসিনো পৌঁছতে সময় লাগলো প্রায় 4.5 ঘন্টা। এই টিসিনো শহরটা সুইজারল্যান্ডের আরও এক অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। বরফে ঢাকা পাহাড় এবং অপূর্ব সুন্দর লেকের এক নিখুঁত সৌন্দর্যের সংমিশ্রণ এই টিসিনোতে। কিছু কিছু জায়গা হয় যার সৌন্দর্যে থাকে এক স্নিগ্ধতা, এই সুইস উপত্যকাটা ঠিক সেরকমই। আমরা নেমেছিলাম টিসিনো ক্যান্টন স্টেশনে, সেখান থেকে গাড়ি করে হোটেলে, আর তারপর শুরু হলো আমাদের টিসিনো সফর। সুইস কনফেডারেশনে রয়েছে মোট 26টা ক্যান্টন, আর তার মধ্যে অন্যতম সুন্দর ক্যান্টনেই টিসিনো। সুইজারল্যান্ডের এই 26টা ক্যান্টনের নিজস্ব আলাদা পতাকা এবং রাজধানীও রয়েছে। টিসিনোর রাজধানী হল বেলিনজোনা। টিসিনোতে এসে আমাদের প্রথম গন্তব্য হল লেক লুগানো। সুইস ইটালিয়ান বর্ডারে অবস্থিত এই লেকটা ছবির মতন সুন্দর। চারিদিকে শুধু উঁচু উঁচু পাহাড়, আর তার মাঝে ওই নীল রঙের এক অদ্ভুত সুন্দর লেক। ছবি তোলার মতন সাবজেক্টের কোনো অভাব নেই এখানে। যেদিকেই তাকাচ্ছি সেটাই যেন পিকচার পারফেক্ট মনে হচ্ছে। এই লেকের তীর ধরে চলে গেছে পাথরে বাঁধানো রাস্তা। বাজি ধরে বলতে পারি এই রাস্তা দিয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে যেতে ইচ্ছে করবে আপনার। ক্লান্ত লাগলে আপনার বসার জন্য কিছু দূর পরপরেই রাখা আছে বেঞ্চ। এই বেঞ্চে বসেই সামনের পাহাড় আর লেকের মাঝ দিয়ে সানরাইজ আর সানসেট দেখাটা একদম মিস করবেন না। একটা সুইস আইসক্রিম নিয়ে এরকমই একটা বেঞ্চের উপর বসে সামনের লেকের নীল জলে ওই পাহাড়ের প্রতিবিম্ব দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। এখানে আমাদের জন্যই রয়েছে বোট রাইডিং, উইন্ড সার্ফিংয়ের মতন বিভিন্ন অ্যাক্টিভিটি। আর এখানকার লোকাল খাবার ও ওয়াইনের জন্য বিখ্যাত হলো এই টিসিনো শহর। চলুন এখন শুনে নিই খুব সুন্দর কয়েকটা গান, ঘুরবো সুইজারল্যান্ড আমি আর সাথে আপনারা। ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক।
1: আমার প্রথম দেখা বৃষ্টির জলে,

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, নিয়ে এসেছি আজ আপনাদের সুইজারল্যান্ডের টিসিনোতে। টিসিনোর রাজধানী হল বেলিনজোনা। এখানে রয়েছে তিনটে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ক্যাসেল গ্রান্ডে, ক্যাসেলো মন্তেবেলো এবং ক্যাসেলো স্যাসো কোরবরো। আমাদের এই ক্যাসেল গ্রান্ডেটা দেখার জন্য গ্লোব থেকেই ব্যবস্থা করে দিয়েছিল। অনেকেই ভাবেন যে সুইজারল্যান্ড মানেই শুধু বরফের পাহাড় আর সবুজ বিস্তীর্ণ উপত্যকা। আমরা এখানে এসে জানলাম এর বাইরেও আরও একটা সুইজারল্যান্ড রয়েছে। মধ্যযুগীয় ইতিহাস এই ক্যাসেলগুলোতে আজও জীবন্ত হয়ে রয়েছে। ক্যাসেল গ্র্যান্ডেতে এসে আমরা বুঝলাম এর নামটায় কেন গ্র্যান্ড শব্দটা রয়েছে। সুবিশাল এই ক্যাসেলটার পাথরের দেওয়ালে জায়গায় জায়গায় আজও রয়েছে সবুজ কালো শ্যাওলার ছাপ। বিশাল বড় ঘরগুলি আজও সেই পুরানো আভিজাত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে রয়েছে এক সুন্দর সাজানো মিউজিয়াম, যেটা দেখতে দেখতে আমাদের চোখের সামনে ছায়াছবির মতন ভেসে উঠছিল সেই যুগের ডিউক আর রাজাদের জীবন, তাদের বিলাসিতা, তাদের যুদ্ধ, তাদের সিংহাসনের জন্য লড়াই, সব কিছু। ক্যাসেল মন্তেবেলোটা এক পাহাড়ের ঢালে অবস্থিত। গাড়ি থেকে নেমে যখন উপরে ক্যাসেলটার দিকে তাকালাম তখন এক অদ্ভুত দৃশ্য দেখে আমার চোখটা আটকে গেল। ঘন সবুজ রঙা পাহাড়ের গায়ে পাথর দিয়ে তৈরি ক্যাসেলটা অনেক দূর থেকেই সবার দৃষ্টি আকর্ষণ করে। ক্যাসেলটার পিছনে দেখি এক বিরাট বড় রেইনবো উঠেছে। তখন সবাই সেই ছবি ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত হয়ে পড়ল। আমিও সুযোগ হাতছাড়া না করে কয়েকটা দারুণ ফটো তুলে নিলাম। কয়েক মিনিট পরেই দেখি ওটা মিলিয়ে গেল। এই ক্যাসেলটা ক্যাসেল গ্র্যান্ডের তুলনায় ছোট। রাজ পরিবারের সুরক্ষার জন্য বেশ বুদ্ধি করে এগুলো তৈরি করা হয়েছিল। এর দুর্ভেদ্য দেওয়াল আর গম্বুজগুলো দেখে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

সুইজারল্যান্ডে এসেছি আর এখানকার দারুণ দারুণ খাবারগুলো সম্পর্কে কিছু বলবো না, সেটা হয় নাকি? এখানকার সুইস কুইজিনে ফ্রেঞ্চ, জার্মান এবং নর্দার্ন ইটালিয়ান কুইজিনের ইনফ্লুয়েন্সটা খুব স্পষ্ট। পাস্তা এবং পিৎজা তো অনেক জায়গাতেই দেখতে পেলাম। এখানকার খাবারে চিজ, মিল্ক চকলেটটা ব্যবহার খুবই কমন। রেস্টুরেন্ট আর হোটেলগুলোতে মোস্ট পপুলার চিজ ডিশেস হলো ফন্ডু এবং র্যাকলেটে। অপূর্ব এর টেস্ট, এখানে আসলে একবার ট্রাই করে দেখতে একদম ভুলবেন না। রোস্তি হলো একটা পপুলার পটেটো ডিশ যেটা অল ওভার সুইজারল্যান্ডে ব্রেকফাস্ট হিসাবে খুবই জনপ্রিয়। ওয়াইড ভ্যারাইটি অফ ব্রেড রোলস পাওয়া যায় সুইজারল্যান্ডে। ব্রেড অ্যান্ড চিজ এদেশে এক পপুলার ডিশ। টার্টস আর কুইঞ্চেস হলো একটু অন্য রকমের দুটো ট্রেডিশনাল সুইস খাবার। হোটেলে এবং রেস্টুরেন্টে রিকোয়েস্ট করলে ওরাই জোগাড় করে দেবে আপনাকে। টার্টস মূলত সুইট অ্যাপল অনিয়নের টপিংস দেওয়া একটা খাবার, বেশ অন্যরকম। সুইজারল্যান্ডের রান্নার স্টাইল বহুমুখী। ঐতিহ্যবাহী সুইস কুইজিন অন্যান্য ইউরোপীয় দেশগুলোরই মতন সুইজারল্যান্ডের বাসিন্দারা বা সুইসরা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে। তাই তো সুইসরা হলো বিশ্বের বৃহত্তম চকলেট ভোক্তা। অবিশ্বাস্য হলেও সত্যি, জানেন তো এক একজন সুইস বছরে 11 কেজি চকলেট খায়। সুইসদের ওয়াইনও তো পৃথিবী বিখ্যাত। মাটি, বাতাস, উচ্চতা এবং আলোর কারণে সুইজারল্যান্ডে বিভিন্ন ধরনের আঙুরের চাষ হয়, আর তাই এখানকার রকমারি ব্লেন্ডের ওয়াইনের বিশ্বজোড়া সুনাম। আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সাথে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমরা এখন চলেছি সেই জুংফ্রাওয়ের উদ্দেশ্যে। গ্রীষ্ম বা শীত উভয় ঋতুর জন্যেই সুইজারল্যান্ড ভ্রমণের সবচেয়ে ভালো জায়গাগুলোর মধ্যে একটি হলো এই জুংফ্রাও অঞ্চল। সুইজারল্যান্ডের দুর্দান্ত আকর্ষণীয় রেল ভ্রমণের সাক্ষী ছিলাম আমরা। ক্লেইন স্কেডেক পর্বত থেকে ইগার ও মঞ্চ পর্বতের মধ্যে দিয়ে জুংফ্রাও পর্যন্ত যাওয়ার এই সুন্দর অথচ শ্বাসরুদ্ধকর ট্রেন জার্নিটা মিস করলে পাপ হবে। এই রেল ট্রিপের লাল সাদা রেলগাড়িটার নামটাও খুবই সুন্দর, জুংফুরবান। ট্যুরিস্টদের নিয়ে এই জুংফুরবান নামের ট্রেনটা অনেকটাই হ্যারি পটারের সেই হগওয়ার্টের ট্রেনটার মতোই ধীরে ধীরে উঠে পড়ে অ্যালসের শীর্ষে এবং সুইজারল্যান্ডের সবচেয়ে অসাধারণ দৃশ্য নিয়ে আল্পস হাজির হয় সকলের সামনে, যার স্মৃতি ট্যুরিস্টদের চোখের ফ্রেমে বন্দী হয়ে যায় আজীবন। গত শতাব্দীতে কেবলমাত্র দুঃসাহসী অভিযাত্রীরাই এই আল্পস পর্বতরোহণের জন্য যেত, তাই তখন এই স্বর্গীয় সৌন্দর্য দেখার উপভাগ্য হতো শুধু সেই বীর অভিযাত্রীদের। এখন আর অ্যালপস মানুষের অগম্য নয়, সুইস ইঞ্জিনিয়ারিং এর প্রায় প্রতিটা কোণায় পৌঁছে গেছে, আর সেই জন্যেই বোধহয় সুইজারল্যান্ড প্রায় সবার কাছেই এক কথায় ড্রিম ডেস্টিনেশন। তাই বর্তমানে রেলপথের বিস্তৃত নেটওয়ার্ক, সুন্দর হাঁটার বা বাইকের পথ চারিদিকে ছড়িয়ে আছে এই প্রত্যন্ত অঞ্চলগুলিতে। সব বয়সী বা সব ধরনের পর্যটকের জন্যই এর সৌন্দর্যের খোঁজ পাওয়া এখন অনেক সোজা। গ্রিন্ডেলওয়াল্ড, মুরেন, লটারব্রেন এবং ওয়েঙ্গেনের নামের চারটি ছবির মতন সুন্দর শহর এবং ইগার, মঞ্চ ও জুংফুর নামের নয়নাভিরাম তিনটি পর্বত নিয়ে এই জুংফ্রাও অঞ্চল গঠিত। একটা ব্রেকের পর এখন শুনে নেব দুটো খুব সুন্দর গান, তারপর আবার ফিরে আসি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার +918100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট হলো www.globeindia.in।

money.

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আমি আপনার চলার সাথী কৌশিক, আর আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টেড জোংফ্রাও মাউন্টেন পাসটা দেখতে দেখতে মনে হচ্ছিল এই সবুজ আলপাইনের স্বর্গে আমার একটা বাড়ি যদি থাকত। স্ফিঙ্কস অবজারভেটরি থেকে পুরো উপত্যকাটা দেখে জাস্ট স্পেলবাউন্ড হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। 11,333 ফিট উচ্চতায় সুইস আল্পসের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা বেশ কঠিন। এ সৌন্দর্য শুধু অনুভব করা যায়। ইউরোপের সব থেকে উঁচু উপত্যকায় বসে সুইস চকলেটে কামড় দেওয়ার মতন অভিজ্ঞতা আমার যে কোনোদিন হবে সেটা আগে কোনোদিনও ভাবিনি আমি। এখানেই রয়েছে আইস প্যালেস, আর এই আইস প্যালেসের ভিতরেই রয়েছে আস্ত একটা গ্লেশিয়ার। হ্যাঁ, আর সেই গ্লেশিয়ারের উপরই আমরা সবাই মিলে হেঁটে বেড়ালাম বেশ কিছুক্ষণ। যারা এখানে বেড়াতে আসে সেই সকল পর্যটকরাই বেশ আনন্দের সাথে সুইস রেল ভ্রমণ উপভোগ করে। আমাদের ট্রেনটাও বিদেশি পর্যটকে ভর্তি ছিল একদম। জোংফ্রাও রেল ভ্রমণ যে কেন এত আকর্ষণীয় সেটা প্রতি মুহূর্তে বুঝতে পারছিলাম। আল্পস পর্বতের সবচেয়ে চমৎকার দৃশ্য দেখাতে দেখাতে এটি ট্যুরিস্টদের নিয়ে যায় সোজা একদম আল্পসের শীর্ষে, এবং সুইজারল্যান্ডের সবচেয়ে শ্বাসরুদ্ধকর সিনারিগুলো চোখের সামনে আবির্ভূত হয়। ট্রেনটি যতই মাটি থেকে ওপরে ওঠে মনে হয় আকাশ, মেঘ আর পাহাড়ের শিখর যেন মিলে মিশে যাচ্ছে। এই অভূতপূর্ব মিলনের সাক্ষী হয়ে চোখ আর মনের যে প্রশান্তি হলো সেটা পাওয়া মোটেই সোজা নয়। ট্রেনে করে লুসান থেকে মন্ত্র যাওয়ার রাস্তাটাও ঠিক একই রকম সুন্দর। লেকস, অ্যালপসের পাহাড় এবং তৃণভূমি পেরিয়ে বার্নেস ও বার্ল্যান্ডের মধ্য দিয়ে এই ট্রেন যাত্রা ট্যুরিস্টদের চোখে স্বপ্নের মতো সুন্দর। চলুন এখন শুনে নিই পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, আপনি কি স্কি করতে এবং ট্রেল কভারেজ করতে ভালোবাসেন? তাহলে ডিসেম্বর থেকে মার্চ হবে আপনার পক্ষে এখানে আসার সবথেকে পারফেক্ট সময়। আর যারা শহর দেখা এবং অ্যালপস পর্বতমালায় পর্বতারোহণ করতে চান, তারা জুন থেকে সেপ্টেম্বরে আসতে পারেন। সুইজারল্যান্ডে জুলাই থেকে অগস্ট পর্যন্ত হল গ্রীষ্মকাল। অনেকের মতে এইটাই সুইজারল্যান্ডে বেড়াতে যাওয়ার উপযুক্ত সময়। এপ্রিল থেকে জুন মাসও এখানে যাওয়া যায়। আবার আপনি যদি প্যারাগ্লাইডার এবং হাইকিং করতে আগ্রহী হন, তাহলে কিন্তু এখানকার গ্রীষ্মকালই সব থেকে ভালো। সুইজারল্যান্ড দেশটি চারটি দেশের কোলে অবস্থিত হওয়ায় এখানে প্রকৃতির বৈচিত্র্য ও সৌন্দর্যের মতো সুইজারল্যান্ডের ভাষা ও সংস্কৃতিও অবাক করার মতো। জানেন, ভাষার ক্ষেত্রে সুইজারল্যান্ড একটি সম্পূর্ণ অন্যরকম দেশ। সারা দেশে একটি প্রধান ভাষা কথ্য হওয়ার পরিবর্তে সেখানে চারটি কথ্য ভাষা রয়েছে। জুংফ্রাও সারা বছরই বরফে ঢাকা থাকে, তাই আমি রেকমেন্ড করব অবশ্যই ওয়ার্ম জ্যাকেটস, শুজ যাতে কিনা সলিড রাবার সোল রয়েছে, এবং সানগ্লাসেস অবশ্যই নিয়ে যাবেন, কারণ জুংফ্রাওয়ের টপে কিন্তু কোনো রকম গরম জামা কাপড় রেন্ট নেওয়ার ব্যবস্থা নেই। চলুন আমরা এখন শুনে নিই পরপর দুটো গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

সুইজারল্যান্ডে প্রায় হাজারটা মিউজিয়াম আছে, আর সংখ্যাটি 1950 সাল থেকে 3 গুণেরও বেশি হয়েছে। এদেশের জনগণ খুবই কালচারাল বা সংস্কৃতিকে ভালোবাসে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পারফরমেন্সের মধ্যে হল প্যালিও ফেস্টিভ্যাল, লুসার্ন ফেস্টিভ্যাল, মন্ত্রো জ্যাজ ফেস্টিভ্যাল, লোকানো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং আর্ট বাসেল। জুরিখ থেকে একটা ফুল ডে এক্সকার্শন করতে চলুন যাই মাউন্ট পিলেটাস। গন্ডোলাতে করে এখানে পৌঁছে টিকিট কেটে চলুন সোজা উঠে পড়ি ওই এরিয়াল কেবল কারে। ড্রামাটিক আইলস মাউন্টেন রেঞ্জ সমুদ্রের ঢেউয়ের মতন চারিদিক থেকে ছড়িয়ে আছে। অতটা উপর থেকে বার্ডস আই ভিউতে দেখতে পাচ্ছি পাহাড়ের মাঝে মধ্যেই রয়েছে নীল রঙের সব লেক। এখানে কেবল কারে চড়ে এক পাহাড় চূড়া থেকে আরেক পাহাড়ে যাওয়া এবং আবার ফিরে আসা খুব রোমাঞ্চকর এই সফর। আর তারপর লেক লুসানে বোট রাইড করতে করতে নিজেকে হলিউডের হিরো মনে হওয়াটা অস্বাভাবিক নয়। এখানেই রয়েছে সেই স্টিপেস্ট কগউইল ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড। এই ট্রেন চড়ে 52 degrees বা 128% ইনক্লাইন টেরেন রাইডিংয়ের রোমাঞ্চের সাথে রয়েছে দারুণ সিনিক বিউটি, আর সেই জন্যেই এর আরেক নাম দ্য সিনিক রেলওয়ে। সুইজারল্যান্ডের গ্রামগুলো দেখতে সারা পৃথিবী থেকে পর্যটক এখানে ভিড় করে। তা আপনার যদি গ্রাম বলতে মনে হয় মাটির বাড়ি, ধানের ক্ষেত, গোয়ালে গরু আর ধান ভাঙানো ঠেকি, তাহলে কিন্তু এখানকার গ্রাম দেখে একটা বিরাট বিষম খাবেন। হ্যাঁ, এখানকার গ্রামগুলো মোটেই আমাদের দেশের গ্রামের সাথে মিলবে না। পাহাড়ের গায়ে লাল বা খয়েরি টালির ছাদ দেওয়া ছোট ছোট বাড়ি আর সবুজ ঘাসে ভরা প্রান্তর, মাঝে মাঝে পাইন আর বার্চ গাছের সারি, এরকমই এখানকার গ্রামগুলো। কয়েকটা গ্রাম আবার একদম শহরের মতন, মানে উঁচু উঁচু বাড়ি, পিচ বাঁধানো রাস্তা আর তাতে আধুনিক সব গাড়ি। চলুন এখন শুনে নিই পরপর 3টে গান, তারপর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক সঙ্গে নিয়ে গ্লোব ট্রটিং উইথ কৌশিক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্নাদি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

আচ্ছা বলুন তো, একদিনে দু দুখানা দেশ দেখে নেওয়া কি সম্ভব? হ্যাঁ, সেটাই আমরা দেখলাম পরের দিন। এক্সপিরিয়েন্স করলাম দুটো ভিন্ন দেশের ন্যাচারাল স্প্লেন্ডার এবং কালচারাল রিচনেস, আর সেটা করতে সময় লাগলো মাত্র একদিন। দেশ দুটি হলো জুরিক রিজন এবং লাইস্টেনস্টাইন প্রিন্সিপ্যালিটি। সাথে চাই একজন নলেজেবল গাইড, ব্যাস নিজেকে ডুবিয়ে নিন ওই সামনের ওয়ান্ডারল্যান্ড অফ সুইপিং ভ্যালিজে, নীল অ্যালপাইন লেকস আর ওই প্লাঞ্জিং ওয়াটারফলসগুলোতে। হেডিল্যান্ডে কোচ করে ঘুরতে ঘুরতে এর অজানা বিউটিকে এক্সপ্লোর করার মজা এখানে প্রতিটা পরতে ছড়িয়ে আছে। সেখান থেকেই আমরা গেলাম ভাদুজে, যেটা কি না লিস্টেনস্টাইনের রাজধানী। এই চার্মিং বিউটি উপভোগ করে তারপর জুরিখে ফিরে আসা। রাতে হোটেলে ফিরে চোখ বন্ধ করলেই ভেসে উঠছিল সারাদিন দেখা সেই মেডিভাল ক্যাসল, সুইস অ্যালপস আর অ্যালপাইন লেকসের দৃশ্যগুলো। এখন শুনব আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

বলে ইদানিং সিডু আবার জলে উমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে

আগের প্রথম পাঠে মিলে পূর্বর আগের প্রথম পাঠে নম্বর সেলাই মেশিন দেওয়াল মনে মিলে পূর্বর আগের প্রথম পাঠে

0: কারণ হলে দুই চার পাঁচ ছয়।
1: বিভিন্ন ঋতুতে অপরূপ সুইজারল্যান্ড ভিন্ন ভিন্ন রূপে পর্যটকদের মন জয় করে। সিনিক বিউটি ছাড়াও এখানে কিন্তু অনেক কারণ রয়েছে এই সুইজারল্যান্ড ঘুরতে আসার। জেনেভার অন্যতম আকর্ষণের নাম লেক জেনেভা। জেনেভা শহরের বুক চিরে বয়ে চলা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই লেকে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। আছে ছোট থেকে মাঝারি নৌকা বা জাহাজে লেক ভ্রমণের ব্যবস্থা, আর লেকের দুই পাশে গড়ে উঠেছে আবাসিক হোটেল, শপিং মল ও সুভিনিয়ার শপ। জেট ডি আও নামের একটা ওয়াটার জেট হল জেনেভার সবচেয়ে আইকনিক ও বিখ্যাত ল্যান্ডমার্ক। একটি শক্তিশালী পাম্প প্রতি সেকেন্ডে প্রায় 500 লিটার জল 140 মিটার উচ্চতায় প্রবাহিত করে। এই লেকে সাঁতার কাটা এবং জেট ডি আওয়ের বিস্ময়কর কৃত্রিম ঝর্ণাটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয়। প্রবীণদের জন্য দুনিয়ার সবচেয়ে ভালো দেশ কিন্তু এই সুইজারল্যান্ড, কারণ ইউরোপের এই দেশটি প্রবীণদের স্বাস্থ্য ও তাদের যথাযথ পরিবেশের ব্যাপারে সরকারি বিভিন্ন কর্মসূচি রয়েছে যেগুলো অন্য কোথাও দেখতে পাওয়া যায় না বলেই আমার মনে হয়। এখানে 60 বছরের একজন মানুষ আরও 25 বছর বেঁচে থাকার প্রত্যাশা রাখে। প্রবীণদের সামাজিক সংযুক্তি এবং নাগরিক স্বাধীনতার দিক থেকে সুইজারল্যান্ডের স্থান শীর্ষে। দেশটিতে 65 বছরের অধিক বয়সীদের 100% পেনশন দেওয়া হয়। 58 BC রোম সম্রাট জুলিয়াস সিজার সুইজারল্যান্ডকে আক্রমণ করেন। সেই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে

থেকেই এসেছে। আর হেলভেটিয়া নামের ফন্টের কথা তো সবাই জানেন। এই বিখ্যাত স্যান সেরিফ টাইপ ফেসটা ইয়ার 1957 সুইজারল্যান্ডে ডেভেলপ করা হয়। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম আমাদের জানান। কিভাবে জানাবেন? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল +91 8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরের রবিবার ঠিক এই সময়। আপনি কিন্তু যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লাভ আজকাল হামতুম, রেসের আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়
0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হেমন্ত প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমি কথা বলছি প্রীতিলতা ওয়াদেদারের ব্যাপারে। প্রীতিলতা ওয়াদেদার কিন্তু জাতীয়বাদী বিপ্লবী ছিলেন, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে কিন্তু একটা প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। চট্টগ্রাম ও ঢাকায় কিন্তু তিনি পড়াশোনা শেষ করেন, তারপর তিনি কলকাতায় বেথুন কলেজে ভর্তি হয়ে যান। তিনি দূরশিক্ষার সঙ্গে দর্শনেও স্নাতক লাভ করেন এবং পরবর্তীকালে একজন স্কুল শিক্ষিকা হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বাংলার প্রথম নারী শহীদ হিসেবে কিন্তু প্রশংসিত হয়েছেন। প্রীতিলতা ওয়াদেদার সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন। তিনি পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে 1932 খ্রিস্টাব্দে সশস্ত্রে আক্রমণ করেছিলেন। 15 জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দিয়েছিলেন তখন প্রীতিলতা ওয়াদেদার। আর আমরা দেখি যে বিপ্লবীরা ক্লাবে অগ্নিসংযোগ করেন এবং পরে ওখানকার পুলিশ তাদের কিন্তু ধরে ফেলে। আর এই গ্রেফতারি এড়াতে প্রীতিলতা ওয়াদেদার সেই সময় কিন্তু আত্মহত্যা করেছিলেন। তার আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকার ব্যাপারে আমরা সকলেই জানি, সেই জন্য রেডিও বাংলা .com এর পরিবারের তরফ থেকে তাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
2: ডাক্তারে যা বলে বলুক নাকু, রাখো রাখো খুলে রাখো শিওরের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া, তিতো কড়া কত ওষুধ খেলে মে জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে। বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ, একটুমাত্র অসাবধানেই বিষম কর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে, নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে, 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে, লক্ষ্মী সতী ভালো মানুষ সতী। এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে, 10 ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে, পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাবব, এমন সময় ছিল কোথা? এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝব কখন, দেখব কখন ভেবে আগু পিছু? এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে, 22 বছর রয়েছে সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘরে আঁধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা, শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে, আমি কেবল জানি রাঁধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাঁধা, 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামল যেন, থামুক তবে আবার ওষুধ কেন? বসন্তকাল 22 বছর এসেছিল বনে রাঙিনায়, গন্ধে বিভোল দক্ষিণ বায় দিয়েছিল জল স্থলের মর্ম দোলায় দোল, হেঁকেছিল খোল রে দুয়ার খোল। সে যে কখন আসতো যেত জানতে পেতেম না, যে হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাতো, হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা, কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে, যেন রেকার পায়ের শব্দ শুনে বিউ ভল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে, যেতে সন্ধ্যাবেলায়, পাড়ায় কোথা শতরঞ্চ খেলায়। থাক সে কথা, আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা? প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে, জানলা দিয়েছে আকাশ পানে, আনন্দে আজ ক্ষণিক ক্ষণে জেগে উঠছে প্রাণে, আমি নারী আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। 22 বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে, দুঃখ তবু ছিল না তার তরে, অসাড় মনে দিন কেটেছে আরো কাটত আরো বাঁচলে পরে, যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি, এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা, ঘরের কোণে পাঁচের মুখের কথা। আজকে কখন মোর কাটল বাঁধন ডোর, জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মহানায়, ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো। এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে, তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণে ধুলায় পড়ে থাক, মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক, দ্বারে আমার প্রার্থী সেজে নয় সে কেবল প্রভু, হেলা আমায় করবে না সে কভু, চাই সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে, গ্রহ তারার সভার মাঝখানে সে, ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নির্নিমেষে,

0: 22 বছর হতে পার করে দাও কালের পারাবার।
1: হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, জীবনের প্রতিটি মুহূর্তই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি যাপন যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখাটা খুবই জরুরি। কিন্তু চাইলে কি জীবনকে সুন্দর করে তোলা যেতে পারে? চাইলে কি সব চাওয়া পাওয়ায় পরিণত হতে পারে? হয়তো হয় না। আর তাই জীবনকে সুন্দর করতে হলে, চাওয়াগুলোকে নিজের করে পেতে হলে প্রতিদিন কিছু না কিছু ভালো গুণ কিন্তু অভ্যাস করতে হবে প্রতিটি মানুষকে। আর এই অভ্যাসগুলোই কিন্তু জীবনে পরিবর্তন আনতে পারে, সহজ করে তুলতে পারে আমাদের জীবনকে। নিজে ভালো থাকতে হলে এবং অন্যদের ভালো রাখতে হলে চারপাশের হাজারো নেতিবাচক বিষয় এড়িয়ে সবসময় কিন্তু ভাবতে হবে ইতিবাচক ভাবনা। আরও কথা হবে জীবন নিয়ে কিন্তু গানের উপারে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।
2: ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালস্রোতের ওপারে বালু ডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোর ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে, দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকে জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নাড়ির মধ্যে তপ্ত বিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কে বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা, বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ছিটছিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ।

0: স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ু প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর ধুলোয় লুটোই মাথা, দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছিঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো, জেগে ওঠে বিদ্রোহিণী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারদিকের ভীরুর ভিড়কে কৃষকুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে। দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে, চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে, অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনী রাবছায়ায় বসে, তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ভালো থাকার অন্যতম একটি প্রধান শর্ত হলো অপরের ইচ্ছা বা মতামতকে গুরুত্ব দেওয়া। মানুষ একা বসবাস করতে পারে না, তার আশপাশে অনেক রকম সম্পর্কের মানুষ থাকে। তাদের কেউ কেউ আমাদের খুবই নিকটজন, আবার কেউ হয়তো খানিকটা দূরের, কিন্তু তারা হয়তো আমাদের প্রতিদিনকার কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত থাকে। সেই কাজটা ভালো হতে পারে, কিংবা সেই সম্পর্কগুলো সহজ এবং সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ হতে পারে, যদি ওই মানুষগুলোর ইচ্ছা বা মতামতকে আমরা গুরুত্ব দেওয়ার একটা অভ্যাস আমাদের মনের মতে করে ফেলি। মানে মনের ভেতরে যদি আমরা এরকম একটা ভাবনা তৈরি করি যে আমরা তাদের মতামতকে গুরুত্ব দেব, তাদের কাজকে গুরুত্ব দেব, তাহলে আপনি দেখবেন যে আপনি তার ইচ্ছা বা মতামতকে যে গুরুত্ব দিলেন, সে নিজেও কিন্তু আপনার কথা এবং কাজকে গুরুত্ব দেবে, আরও দায়িত্বশীল আচরণও কিন্তু সে আপনার সঙ্গে করবে, আপনার প্রতি সে আস্থাভাজন হয়ে উঠবে, আর আপনাদের সম্পর্ক কিন্তু আরও শক্ত হবে। আর মানুষে মানুষে সুসম্পর্ক ভালো থাকার অন্যতম একটি হাতিয়ার কিন্তু অন্য মানুষের মতামত এবং ইচ্ছাকে গুরুত্ব দেওয়া।
1: আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘপালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘপালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনামুক্ত একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একশা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব, এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে, যে রূপ কথার সে রূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি।

0: কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, পরিবার, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন, তার সঙ্গে সহকর্মী, এদেরকে নিয়ে ছোট বড় সবার কথা যথেষ্ট মনোযোগ সহকারে শুনতে হবে আমাদের সকলকেই। সে কি বলতে চায়, কেন বলতে চায়, এসব মনোযোগ দিয়ে শুনলে আপনি তাকে হয়তো সমাধান দিতে পারবেন। সমাধান না দিতে পারলেও আপনি মনোযোগ দিয়ে যে তার কথা শুনছেন, এতে কিন্তু সে অনুপ্রাণিত হবে। নিজের প্রতি যথেষ্ট বিশ্বাসী হয়ে উঠলে, মানে আপনি যদি বিশ্বাসী হয়ে উঠতে চান, তাহলে আপনাকে কিন্তু অন্যের কথাও কিন্তু শুনতে হবে। আর এর ফলে যেটা হয় যে আরেকটি মানুষ যার কথা আপনি শুনছেন, তারও কিন্তু

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, অন্যের মতামতকে শুরুতেই অগ্রাহ্য না করে যুক্তি ভেবে আমাদের সকলকেই কিন্তু দেখতে হবে সে ঠিক বলল নাকি ভুল। যদি সে ভুল বলে থাকে তাহলে সেটার কারণ তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হবে, এতে সে ভুল কিন্তু অনেক সময় শুধরে নেওয়ার সুযোগ পেয়ে যায় এবং সম্মানিত বোধ করে। পরবর্তী সময়ে সে ভুল মতামত দেওয়ার আগে নিজেই কিন্তু যুক্তি দিয়ে ভেবে দেখবে যে যে কথাটা সে বলছে সেটা ঠিক নাকি ভুল।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান করতে পারা নিজের একটি ভালো গুণ, এবং এই গুণটি আপনাকে ভালো রাখতে সাহায্য করবে নানাভাবে। শ্রদ্ধা, সম্মান এবং সৌজন্যবোধ কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো রাখে। পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কে কিন্তু উৎকর্ষতাও বাড়ায়, জীবনকে সহজ ছন্দে কিন্তু ভরিয়ে তুলতে পারে। সেই জন্য আমাদেরকে কিন্তু অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান সবসময় রাখতে হবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কোনো ঘটনায় বা কাজ নিয়ে অন্যকে দোষারোপ করার আগে আমাদের সকলকেই দেখতে হবে যে সেখানে নিজের কোনো ভুল আমরা আজ করেছি বা আছে কিনা। সবসময় অন্যের ভুল নিয়ে কথা বলা নিজেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যেরা আপনার প্রতি আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা কিন্তু হারিয়ে ফেলতে পারে। সারাক্ষণ নেতিবাচক হয়ে থাকবে আপনার মন, এটা কিন্তু আপনার কাজ এবং ব্যক্তি জীবনে খুবই ক্ষতির কারণ হয়ে উঠবে। সেই জন্য কাউকে দোষারোপ করার আগে নিজের ভাবনা, নিজের ভুলগুলোকে খুঁটিয়ে ভাবতে হবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।
2: তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফল গুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে, কহিনু ধুলায় লোটে মোর যত অর্ঘ্য, তব কর তলে যেন পায়ে তার স্বর্গ। হায় রে, তখন মনে দ্বন্দ্ব ছিল। তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা, আধারে দুয়ারে তব বাজানু বিনা, তারার আলোক সাথে মিলি মোর চিত্ত, ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য, তোমার হৃদয় নিষ্পন্দ ছিল। তন্দ্রাবিহীন নিড়ে ব্যাকুল পাখি, হারায় কাহারে বৃথা মরিল ডাকি, প্রহর অতীত হল কেটে গেল লগ্ন, একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন, তখনও দিগঞ্চলে চন্দ্র ছিল, কে বোঝে কাহার মন অবধ হইয়া, দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া, আশা ছিল কিছু বুঝি আছে অতিরিক্ত, অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত, বুঝিবা নুপুরে কিছু ছন্দ ছিল। উষার চরণ তলে মলিন শশী, রজনীর হার হতে পড়িল খসি, বিনার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ, নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ, স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল। তোমারে ডাকিনু যবে কুঞ্জ বনে, তখন আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
3: হেমন্ত, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, মানুষের প্রতি সহানুভূতিশীলতা একটি কিন্তু মানবিক গুণ। এই গুণ মানুষকে সুখী রাখতে সাহায্য করে। এইসব মানবিক গুণাবলী ছাড়াও যেসব গুণ অভ্যাস করলে মানুষ নিজেকে ভালো রাখার পাশাপাশি অন্যকেও ভালো রাখতে পারে, তা হলো নিজেকে সময় দেওয়া, নিজের প্রতি আস্থা রাখা, নিজের প্রতি যত্নশীল হওয়া এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
1: রৌদ্রের গান, এখানে সূর্য ছড়ায় অকৃপণ, দুহাতে তীব্র সোনার মতন মদ, যে সোনার মদ পান করে ধান ক্ষেত, দিকে দিকে তার গড়ে তোলে জনপদ। ভারতী, তোমার লাবণ্য দেহ ঢাকে, রৌদ্র তোমায় পরায় সোনার হার, সূর্য তোমার শুকায় সবুজ চুল, প্রেয়সী তোমার কত না অহংকার। সারাটা বছর সূর্য এখানে বাঁধা, রোদে ঝলসায় মৌন পাহাড় কোনো, অবাধ রৌদ্রে তীব্র দহন ভরা, রৌদ্রে জ্বলুক তোমার আমার মনো। বিদেশকে আজ ডাকো রৌদ্রের ভোজে, মুঠো মুঠো দাও কোষাগার ভরা সোনা, প্রান্তর বন ঝলমল করে রোদে, কি মধুর আহা রৌদ্রে প্রহর গোনা। রৌদ্রে কঠিন ইস্পাত উজ্জ্বল, ঝকমক করে ইশারা যে তার বুকে, শূন্য নীরব মাঠে রৌদ্রের প্রজা, স্তব করে জানি সূর্যের সম্মুখে। পথিক বিরল রাজপথে সূর্যের প্রতিনিধি হাঁকে আসন্ন কলরব, মধ্যাহ্নের কঠোর ধ্যানের শেষে জানি আছে এক নির্ভয় উৎসব। তাই তো এখানে সূর্য তারায় রাত, প্রেয়সী তুমি কি মেঘ ভয়ে আজ ভীত, কৌতুক ছলে এ মেঘ দেখায় ভয়, এ ক্ষণিক মেঘ কেটে যাবে নিশ্চিত। সূর্য তোমায় আজকে এখানে ডাকি, দুর্বল মন দুর্বলতর কায়া, আমি যে পুরনো অচল দিঘির জল, আমার এ বুকে জাগাও প্রতিচ্ছায়া।
2: হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

এসে গেছি বন্ধুরা, আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে আমি হাজির। হ্যাঁ, আমি কৌশিক। গত সপ্তাহে আমরা ঘুরতে এসেছিলাম পৃথিবীর স্বর্গ সুইজারল্যান্ডে। আমাদের এই ট্যুরটা সম্পূর্ণভাবে ম্যানেজ করছিল গ্লোব অল ইন্ডিয়া, যে নামটা ট্যুরিজমের জগতে অত্যন্ত ভরসাযোগ্য একটা নাম। আমার জীবনের অন্যতম স্মরণীয় এই সুইজারল্যান্ড সফর, প্রকৃতি তার সমস্ত সৌন্দর্যের ডালি এখানে যেন উজাড় করে দিয়েছে। সাদা বরফে ঢাকা পাহাড়, ঘন সবুজ পাইন বন, নীল রঙের লেক, কাঠের রঙিন সব ঘরবাড়ি, আর এই রঙিন প্রকৃতির সাথে মানিয়েই বানানো হয়েছে এখানকার সব হোটেলগুলো। স্কিং করার এত সুন্দর ল্যান্ডস্কেপ পৃথিবীতে বোধহয় শুধু এই সুইজারল্যান্ডেই রয়েছে। গত সপ্তাহে আমরা ছিলাম ইউরোপের সবচেয়ে সেরা হানিমুন স্পট ইন্টারলাকেন শহরে। আজ আমরা ইন্টারলাকেন ছেড়ে চলেছি সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিম অংশের শহর টিসিনোতে। ট্রেন, বাস অথবা গাড়ি নিয়ে পৌঁছানো যায় এই টিসিনোতে। কম সময় এবং ন্যাচারাল বিউটি দেখার জন্য আমার মনে হয় ট্রেনে করে আসাটাই ঠিক, তাই আমরাও সকাল সকাল ইন্টারলাকেন ওয়েস্ট স্টেশন থেকে ট্রেনে চেপে বসলাম। সবুজ উপত্যকার বুক ছিঁড়ে আমাদের ট্রেন এগিয়ে চলল টিসিনোর দিকে। বাতাস এখানে খুব ফ্রেশ, পলিউশনের লেভেল একেবারে শূন্য, দুদিকেই সাদা বরফে ঢাকা পাহাড়। জানলার কাচের গায়ে জমা বাষ্পে জল ছবি আঁকতে আঁকতে কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগায় ডুবে গিয়েছিলাম আমি। আচ্ছা চলুন এখন শুনে নিই ব্যাক টু ব্যাক তিনটে গান। গানের পরেই ফিরে আসছি আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আপনি আমার সাথে ঘুরতে চলেছেন সুইজারল্যান্ডের টিসিনোতে। ইন্টারলাকেন থেকে ট্রেনে করে টিসিনো পৌঁছতে সময় লাগলো প্রায় 4.5 ঘন্টা। এই টিসিনো শহরটা সুইজারল্যান্ডের আরও এক অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। বরফে ঢাকা পাহাড় এবং অপূর্ব সুন্দর লেকের এক নিখুঁত সৌন্দর্যের সংমিশ্রণ এই টিসিনোতে। কিছু কিছু জায়গা হয় যার সৌন্দর্যে থাকে এক স্নিগ্ধতা, এই সুইস উপত্যকাটা ঠিক সেরকমই। আমরা নেমেছিলাম টিসিনো ক্যান্টন স্টেশনে, সেখান থেকে গাড়ি করে হোটেলে, আর তারপর শুরু হলো আমাদের টিসিনো সফর। সুইস কনফেডারেশনে রয়েছে মোট 26টা ক্যান্টন, আর তার মধ্যে অন্যতম সুন্দর ক্যান্টনেই টিসিনো। সুইজারল্যান্ডের এই 26টা ক্যান্টনের নিজস্ব আলাদা পতাকা এবং রাজধানীও রয়েছে। টিসিনোর রাজধানী হল বেলিনজোনা। টিসিনোতে এসে আমাদের প্রথম গন্তব্য হল লেক লুগানো। সুইস ইটালিয়ান বর্ডারে অবস্থিত এই লেকটা ছবির মতন সুন্দর। চারিদিকে শুধু উঁচু উঁচু পাহাড়, আর তার মাঝে ওই নীল রঙের এক অদ্ভুত সুন্দর লেক। ছবি তোলার মতন সাবজেক্টের কোনো অভাব নেই এখানে। যেদিকেই তাকাচ্ছি সেটাই যেন পিকচার পারফেক্ট মনে হচ্ছে। এই লেকের তীর ধরে চলে গেছে পাথরে বাঁধানো রাস্তা। বাজি ধরে বলতে পারি এই রাস্তা দিয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে যেতে ইচ্ছে করবে আপনার। ক্লান্ত লাগলে আপনার বসার জন্য কিছু দূর পরপরেই রাখা আছে বেঞ্চ। এই বেঞ্চে বসেই সামনের পাহাড় আর লেকের মাঝ দিয়ে সানরাইজ আর সানসেট দেখাটা একদম মিস করবেন না। একটা সুইস আইসক্রিম নিয়ে এরকমই একটা বেঞ্চের উপর বসে সামনের লেকের নীল জলে ওই পাহাড়ের প্রতিবিম্ব দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। এখানে আমাদের জন্যই রয়েছে বোট রাইডিং, উইন্ড সার্ফিংয়ের মতন বিভিন্ন অ্যাক্টিভিটি। আর এখানকার লোকাল খাবার ও ওয়াইনের জন্য বিখ্যাত হলো এই টিসিনো শহর। চলুন এখন শুনে নিই খুব সুন্দর কয়েকটা গান, ঘুরবো সুইজারল্যান্ড আমি আর সাথে আপনারা। ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।
1: আমার প্রথম দেখা বৃষ্টির জলে,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, নিয়ে এসেছি আজ আপনাদের সুইজারল্যান্ডের টিসিনোতে। টিসিনোর রাজধানী হল বেলিনজোনা। এখানে রয়েছে তিনটে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ক্যাসেল গ্রান্ডে, ক্যাসেলো মন্তেবেলো এবং ক্যাসেলো স্যাসো কোরবরো। আমাদের এই ক্যাসেল গ্রান্ডেটা দেখার জন্য গ্লোব থেকেই ব্যবস্থা করে দিয়েছিল। অনেকেই ভাবেন যে সুইজারল্যান্ড মানেই শুধু বরফের পাহাড় আর সবুজ বিস্তীর্ণ উপত্যকা। আমরা এখানে এসে জানলাম এর বাইরেও আরও একটা সুইজারল্যান্ড রয়েছে। মধ্যযুগীয় ইতিহাস এই ক্যাসেলগুলোতে আজও জীবন্ত হয়ে রয়েছে। ক্যাসেল গ্র্যান্ডেতে এসে আমরা বুঝলাম এর নামটায় কেন গ্র্যান্ড শব্দটা রয়েছে। সুবিশাল এই ক্যাসেলটার পাথুরে দেওয়ালে জায়গায় জায়গায় আজও রয়েছে সবুজ কালো শ্যাওলার ছাপ। বিশাল বড় ঘরগুলি আজও সেই পুরানো আভিজাত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে রয়েছে এক সুন্দর সাজানো মিউজিয়াম, যেটা দেখতে দেখতে আমাদের চোখের সামনে ছায়াছবির মতন ভেসে উঠছিল সেই যুগের ডিউক আর রাজাদের জীবন, তাদের বিলাসিতা, তাদের যুদ্ধ, তাদের সিংহাসনের জন্য লড়াই, সব কিছু। ক্যাসেল মন্তেবেলোটা এক পাহাড়ের ঢালে অবস্থিত। গাড়ি থেকে নেমে যখন উপরে ক্যাসেলটার দিকে তাকালাম তখন এক অদ্ভুত দৃশ্য দেখে আমার চোখটা আটকে গেল। ঘন সবুজ রঙা পাহাড়ের গায়ে পাথর দিয়ে তৈরি ক্যাসেলটা অনেক দূর থেকেই সবার দৃষ্টি আকর্ষণ করে। ক্যাসেলটার পিছনে দেখি এক বিরাট বড় রেইনবো উঠেছে। তখন সবাই সেই ছবি ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত হয়ে পড়ল। আমিও সুযোগ হাতছাড়া না করে কয়েকটা দারুণ ফটো তুলে নিলাম। কয়েক মিনিট পরেই দেখি ওটা মিলিয়ে গেল। এই ক্যাসেলটা ক্যাসেল গ্র্যান্ডের তুলনায় ছোট। রাজ পরিবারের সুরক্ষার জন্য বেশ বুদ্ধি করে এগুলো তৈরি করা হয়েছিল। এর দুর্ভেদ্য দেওয়াল আর গম্বুজগুলো দেখে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়,

সুইজারল্যান্ডে এসেছি আর এখানকার দারুণ দারুণ খাবারগুলো সম্পর্কে কিছু বলবো না, সেটা হয় নাকি? এখানকার সুইস কুইজিনে ফ্রেঞ্চ, জার্মান এবং নর্দার্ন ইটালিয়ান কুইজিনের ইনফ্লুয়েন্সটা খুব স্পষ্ট। পাস্তা এবং পিৎজা তো অনেক জায়গাতেই দেখতে পেলাম, এখানকার খাবারে চিজ, মিল্ক চকলেটটা ব্যবহার খুবই কমন। রেস্টুরেন্ট আর হোটেলগুলোতে মোস্ট পপুলার চিজ ডিশেস হলো ফন্ডু এবং র্যাকলেটে। অপূর্ব এর টেস্ট, এখানে আসলে একবার ট্রাই করে দেখতে একদম ভুলবেন না। রোস্তি হলো একটা পপুলার পটেটো ডিশ যেটা অল ওভার সুইজারল্যান্ডে ব্রেকফাস্ট হিসাবে খুবই জনপ্রিয়। ওয়াইড ভ্যারাইটি অফ ব্রেড রোলস পাওয়া যায় সুইজারল্যান্ডে, ব্রেড অ্যান্ড চিজ এদেশে এক পপুলার ডিশ। টার্টস আর কুইঞ্চেস হলো একটু অন্য রকমের দুটো ট্রেডিশনাল সুইস খাবার, হোটেলে এবং রেস্টুরেন্টে রিকোয়েস্ট করলে ওরাই জোগাড় করে দেবে আপনাকে। টার্টস মূলত সুইট অ্যাপল অনিয়নের টপিংস দেওয়া একটা খাবার, বেশ অন্যরকম। সুইজারল্যান্ডের রান্নার স্টাইল বহুমুখী, ঐতিহ্যবাহী সুইস কুইজিন অন্যান্য ইউরোপীয় দেশগুলোরই মতন। সুইজারল্যান্ডের বাসিন্দারা বা সুইসরা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে, তাই তো সুইসরা হল বিশ্বের বৃহত্তম চকলেট ভোক্তা। অবিশ্বাস্য হলেও সত্যি, জানেন তো এক একজন সুইস বছরে 11 কেজি চকলেট খায়। সুইসদের ওয়াইনও তো পৃথিবী বিখ্যাত, মাটি, বাতাস, উচ্চতা এবং আলোর কারণে সুইজারল্যান্ডে বিভিন্ন ধরনের আঙুরের চাষ হয়, আর তাই এখানকার রকমারি ব্লেন্ডের ওয়াইনের বিশ্বজোড়া সুনাম। আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সাথে, হ্যাঁ কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমরা এখন চলেছি সেই জুমফ্রাওয়ে উদ্দেশ্যে। গ্রীষ্ম বা শীত উভয় ঋতুর জন্যেই সুইজারল্যান্ড ভ্রমণের সবচেয়ে ভালো জায়গাগুলোর মধ্যে একটি হলো এই জুমফ্রাও অঞ্চল। সুইজারল্যান্ডের দুর্দান্ত আকর্ষণীয় রেল ভ্রমণের সাক্ষী ছিলাম আমরা। ক্লেইন স্কেডেক পর্বত থেকে ইগার ও মঞ্চ পর্বতের মধ্যে দিয়ে জুমফ্রাও পর্যন্ত যাওয়ার এই সুন্দর অথচ শ্বাসরুদ্ধকর ট্রেন জার্নিটা মিস করলে পাপ হবে। এই রেল ট্রিপের লাল সাদা রেলগাড়িটার নামটাও খুবই সুন্দর, জুমফুরবান। ট্যুরিস্টদের নিয়ে এই জুমফুরবান নামের ট্রেনটা অনেকটাই হ্যারি পটারের সেই হগওয়ার্টসের ট্রেনটার মতোই ধীরে ধীরে উঠে পড়ে অ্যালসের শীর্ষে এবং সুইজারল্যান্ডের সবচেয়ে অসাধারণ দৃশ্য নিয়ে আল্পস হাজির হয় সকলের সামনে, যার স্মৃতি ট্যুরিস্টদের চোখের ফ্রেমে বন্দী হয়ে যায় আজীবন। গত শতাব্দীতে কেবলমাত্র দুঃসাহসী অভিযাত্রীরাই এই আল্পস পর্বতরোহণের জন্য যেত, তাই তখন এই স্বর্গীয় সৌন্দর্য দেখার উপভাগ্য হতো শুধু সেই বীর অভিযাত্রীদের। এখন আর অ্যাপস মানুষের অগম্য নয়, সুইস ইঞ্জিনিয়ারিং এর প্রায় প্রতিটা কোণায় পৌঁছে গেছে, আর সেই জন্যেই বোধহয় সুইজারল্যান্ড প্রায় সবার কাছেই এক কথায় ড্রিম ডেস্টিনেশন। তাই বর্তমানে রেলপথের বিস্তৃত নেটওয়ার্ক, সুন্দর হাঁটার বা বাইকের পথ চারিদিকে ছড়িয়ে আছে এই প্রত্যন্ত অঞ্চলগুলিতে। সব বয়সী বা সব ধরনের পর্যটকের জন্যই এর সৌন্দর্যের খোঁজ পাওয়া এখন অনেক সোজা। গ্রিন্ডেলওয়াল্ড, মুরেন, লটারব্রেন এবং ওয়েঙ্গেনের নামের চারটি ছবির মতন সুন্দর শহর এবং ইগার, মঞ্চ ও জুমফুর নামের নয়নাভিরাম তিনটি পর্বত নিয়ে এই জুমফ্রাও অঞ্চল গঠিত। একটা ব্রেকের পর এখন শুনে নেব দুটো খুব সুন্দর গান, তারপর আবার ফিরে আসি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91 8100 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট হলো www.globeindia.in।

I'm gonna treat you. Hello, hello, right?

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আমি আপনার চলার সাথী কৌশিক, আর আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টেড জুংফ্রাও মাউন্টেন পাসটা দেখতে দেখতে মনে হচ্ছিল এই সবুজ আলপাইনের স্বর্গে আমার একটা বাড়ি যদি থাকত। স্ফিঙ্কস অবজারভেটরি থেকে পুরো উপত্যকাটা দেখে জাস্ট স্পেলবাউন্ড হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। 11,333 ফিট উচ্চতায় সুইস আল্পসের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা বেশ কঠিন। এ সৌন্দর্য শুধু অনুভব করা যায়। ইউরোপের সব থেকে উঁচু উপত্যকায় বসে সুইস চকলেটে কামড় দেওয়ার মতন অভিজ্ঞতা আমার যে কোনোদিন হবে সেটা আগে কোনোদিনও ভাবিনি আমি। এখানেই রয়েছে আইস প্যালেস, আর এই আইস প্যালেসের ভিতরেই রয়েছে আস্ত একটা গ্লেশিয়ার। হ্যাঁ, আর সেই গ্লেশিয়ারের উপরই আমরা সবাই মিলে হেঁটে বেড়ালাম বেশ কিছুক্ষণ। যারা এখানে বেড়াতে আসে সেই সকল পর্যটকরাই বেশ আনন্দের সাথে সুইস রেল ভ্রমণ উপভোগ করে। আমাদের ট্রেনটাও বিদেশি পর্যটকে ভর্তি ছিল একদম। জুংফ্রাও রেল ভ্রমণ যে কেন এত আকর্ষণীয় সেটা প্রতি মুহূর্তে বুঝতে পারছিলাম। আল্পস পর্বতের সবচেয়ে চমৎকার দৃশ্য দেখাতে দেখাতে এটি ট্যুরিস্টদের নিয়ে যায় সোজা একদম আল্পসের শীর্ষে, এবং সুইজারল্যান্ডের সবচেয়ে শ্বাসরুদ্ধকর সিনারিগুলো চোখের সামনে আবির্ভূত হয়। ট্রেনটি যতই মাটি থেকে ওপরে ওঠে মনে হয় আকাশ, মেঘ আর পাহাড়ের শিখর যেন মিলে মিশে যাচ্ছে। এই অভূতপূর্ব মিলনের সাক্ষী হয়ে চোখ আর মনের যে প্রশান্তি হলো সেটা পাওয়া মোটেই সোজা নয়। ট্রেনে করে লুসান থেকে মন্ত্র যাওয়ার রাস্তাটাও ঠিক একই রকম সুন্দর। লেকস, অ্যালপসের পাহাড় এবং তৃণভূমি পেরিয়ে বার্নেস ও বার্ল্যান্ডের মধ্য দিয়ে এই ট্রেন যাত্রা ট্যুরিস্টদের চোখে স্বপ্নের মতো সুন্দর। চলুন এখন শুনে নিই পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম মন যখন নির্দেশ।

আচ্ছা, আপনি কি স্কি করতে এবং ট্রেল কভারেজ করতে ভালোবাসেন? তাহলে ডিসেম্বর থেকে মার্চ হবে আপনার পক্ষে এখানে আসার সব থেকে পারফেক্ট সময়। আর যারা শহর দেখা এবং অ্যালপস পর্বতমালায় পর্বতারোহণ করতে চান, তারা জুন থেকে সেপ্টেম্বরে আসতে পারেন। সুইজারল্যান্ডে জুলাই থেকে অগস্ট পর্যন্ত হল গ্রীষ্মকাল। অনেকের মতে এইটাই সুইজারল্যান্ডে বেড়াতে যাওয়ার উপযুক্ত সময়। এপ্রিল থেকে জুন মাসও এখানে যাওয়া যায়। আবার আপনি যদি প্যারাগ্লাইডার এবং হাইকিং করতে আগ্রহী হন, তাহলে কিন্তু এখানকার গ্রীষ্মকালই সব থেকে ভালো। সুইজারল্যান্ড দেশটি চারটি দেশের কোলে অবস্থিত হওয়ায় এখানে প্রকৃতির বৈচিত্র্য ও সৌন্দর্যের মতো সুইজারল্যান্ডের ভাষা ও সংস্কৃতিও অবাক করার মতো। জানেন, ভাষার ক্ষেত্রে সুইজারল্যান্ড একটি সম্পূর্ণ অন্যরকম দেশ। সারা দেশে একটি প্রধান ভাষা কথ্য হওয়ার পরিবর্তে সেখানে চারটি কথ্য ভাষা রয়েছে। জুংফ্রাও সারা বছরই বরফে ঢাকা থাকে, তাই আমি রেকমেন্ড করব অবশ্যই ওয়ার্ম জ্যাকেটস, শুজ যাতে কিনা সলিড রাবার সোল রয়েছে, এবং সানগ্লাসেস অবশ্যই নিয়ে যাবেন, কারণ জুংফ্রাওয়ের টপে কিন্তু কোনো রকম গরম জামাকাপড় রেন্ট নেওয়ার ব্যবস্থা নেই। চলুন আমরা এখন শুনে নিই পরপর দুটো গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

সুইজারল্যান্ডে প্রায় হাজারটা মিউজিয়াম আছে, আর সংখ্যাটি 1950 সাল থেকে তিন গুণেরও বেশি হয়েছে। এদেশের জনগণ খুবই কালচারাল বা সংস্কৃতিকে ভালোবাসে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পারফরমেন্সের মধ্যে হল প্যালিও ফেস্টিভ্যাল, লুসার্ন ফেস্টিভ্যাল, মন্ত্রো জ্যাজ ফেস্টিভ্যাল, লোকানো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং আর্ট বাসেল। জুরিখ থেকে একটা ফুল ডে এক্সকার্শন করতে চলুন যাই মাউন্ট পিলেটাস। গন্ডোলাতে করে এখানে পৌঁছে টিকিট কেটে চলুন সোজা উঠে পড়ি ওই এরিয়াল কেবল কারে। ড্রামাটিক আইলস মাউন্টেন রেঞ্জ সমুদ্রের ঢেউয়ের মতন চারিদিক থেকে ছড়িয়ে আছে। অতটা উপর থেকে বার্ডস আই ভিউতে দেখতে পাচ্ছি পাহাড়ের মাঝে মধ্যেই রয়েছে নীল রঙের সব লেক। এখানে কেবল কারে চড়ে এক পাহাড় চূড়া থেকে আরেক পাহাড়ে যাওয়া এবং আবার ফিরে আসা খুব রোমাঞ্চকর এই সফর। আর তারপর লেক লুসানে বোট রাইড করতে করতে নিজেকে হলিউডের হিরো মনে হওয়াটা অস্বাভাবিক নয়। এখানেই রয়েছে সেই স্টিপেস্ট কগউইল ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড। এই ট্রেন চড়ে 52 degrees বা 128% ইনক্লাইন টেরেন রাইডিংয়ের রোমাঞ্চের সাথে রয়েছে দারুণ সিনিক বিউটি, আর সেই জন্যেই এর আরেক নাম দ্য সিনিক রেলওয়ে। সুইজারল্যান্ডের গ্রামগুলো দেখতে সারা পৃথিবী থেকে পর্যটক এখানে ভিড় করে। তা আপনার যদি গ্রাম বলতে মনে হয় মাটির বাড়ি, ধানের ক্ষেত, গোয়ালে গরু আর ধান ভাঙানো ঠেকি, তাহলে কিন্তু এখানকার গ্রাম দেখে একটা বিরাট বিষম খাবেন। হ্যাঁ, এখানকার গ্রামগুলো মোটেই আমাদের দেশের গ্রামের সাথে মিলবে না। পাহাড়ের গায়ে লাল বা খয়েরি টালির ছাদ দেওয়া ছোট ছোট বাড়ি আর সবুজ ঘাসে ভরা প্রান্তর, মাঝে মাঝে পাইন আর বার্চ গাছের সারি, এরকমই এখানকার গ্রামগুলো। কয়েকটা গ্রাম আবার একদম শহরের মতন, মানে উঁচু উঁচু বাড়ি, পিচ বাঁধানো রাস্তা আর তাতে আধুনিক সব গাড়ি। চলুন এখন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক সঙ্গে নিয়ে গ্লোব ট্রটিং উইথ কৌশিক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতেই হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

আচ্ছা বলুন তো, একদিনে দু দুখানা দেশ দেখে নেওয়া কি সম্ভব? হ্যাঁ, সেটাই আমরা দেখলাম পরের দিন। এক্সপিরিয়েন্স করলাম দুটো ভিন্ন দেশের ন্যাচারাল স্প্লেন্ডার এবং কালচারাল রিচনেস, আর সেটা করতে সময় লাগলো মাত্র একদিন। দেশ দুটি হলো জুরিখ রিজন এবং লাইচটেনস্টাইন প্রিন্সিপ্যালিটি। সাথে চাই একজন নলেজেবল গাইড, ব্যাস নিজেকে ডুবিয়ে নিন ওই সামনের ওয়ান্ডারল্যান্ড অফ সুইপিং ভ্যালিজে, নীল অ্যালপাইন লেকস আর ওই প্লানজিং ওয়াটারফলসগুলোতে। হেডিল্যান্ডে কোচ করে ঘুরতে ঘুরতে এর অজানা বিউটিকে এক্সপ্লোর করার মজা এখানে প্রতিটা পরতে ছড়িয়ে আছে। সেখান থেকেই আমরা গেলাম ভাদুজে, যেটা কি না লিচটেনস্টাইনের রাজধানী। এই চার্মিং বিউটি উপভোগ করে তারপর জুরিখে ফিরে আসা। রাতে হোটেলে ফিরে চোখ বন্ধ করলেই ভেসে উঠছিল সারাদিন দেখা সেই মেডিভাল ক্যাসল, সুইস অ্যাল্পস আর অ্যালপাইন লেকসের দৃশ্যগুলো। এখন শুনবো আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

রাগের প্রথম পাঠে নিয়েলে পূর্ব রাগের প্রথম পাঠে আমার সেলাই দেওয়াল মনে নিয়েলে পূর্ব রাগ।

তারুণে হিরানি থাকছে ডুবে অবাক জলে তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে হিরানি থাকছে ডুবে অবাক জলে।

বিভিন্ন ঋতুতে অপরূপ সুইজারল্যান্ড ভিন্ন ভিন্ন রূপে পর্যটকদের মন জয় করে। সিনিক বিউটি ছাড়াও এখানে কিন্তু অনেক কারণ রয়েছে এই সুইজারল্যান্ড ঘুরতে আসার। জেনেভার অন্যতম আকর্ষণের নাম লেক জেনেভা। জেনেভা শহরের বুক চিরে বয়ে চলা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই লেকে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। আছে ছোট থেকে মাঝারি নৌকা বা জাহাজে লেক ভ্রমণের ব্যবস্থা, আর লেকের দুই পাশে গড়ে উঠেছে আবাসিক হোটেল, শপিং মল ও সুভিনিয়ার শপ। জেট ডি আও নামের একটা ওয়াটার জেট হলো জেনেভার সবচেয়ে আইকনিক ও বিখ্যাত ল্যান্ডমার্ক। একটি শক্তিশালী পাম্প প্রতি সেকেন্ডে প্রায় 500 লিটার জল 140 মিটার উচ্চতায় প্রবাহিত করে। এই লেকে সাঁতার কাটা এবং জেট ডি আওয়ের বিস্ময়কর কৃত্রিম ঝর্ণাটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয়। প্রবীণদের জন্য দুনিয়ার সবচেয়ে ভালো দেশ কিন্তু এই সুইজারল্যান্ড, কারণ ইউরোপের এই দেশটি প্রবীণদের স্বাস্থ্য ও তাদের যথাযথ পরিবেশের ব্যাপারে সরকারি বিভিন্ন কর্মসূচি রয়েছে যেগুলো অন্য কোথাও দেখতে পাওয়া যায় না বলেই আমার মনে হয়। এখানে 60 বছরের একজন মানুষ আরও 25 বছর বেঁচে থাকার প্রত্যাশা রাখে। প্রবীণদের সামাজিক সংযুক্তি এবং নাগরিক স্বাধীনতার দিক থেকে সুইজারল্যান্ডের স্থান শীর্ষে। দেশটিতে 65 বছরের অধিক বয়সীদের 100% পেনশন দেওয়া হয়। 58 BC রোম সম্রাট জুলিয়াস সিজার সুইজারল্যান্ডকে আক্রমণ করেন। সেই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে ব্যাটল অফ বিব্রেক্টে নামে পরিচিত। সুইজারল্যান্ডের স্থানীয় আদিবাসী হেলভেটিদের সাথে তুমুল যুদ্ধ হয় রোমান বাহিনী পরিচিত। সুইজারল্যান্ডের স্থানীয় আদিবাসী হেলভেটিদের সাথে তুমুল যুদ্ধ হয় রোমান বাহিনী

ফন্টের কথা তো সবাই জানেন। এই বিখ্যাত স্যান্স সেরিফ টাইপ ফেসটা ইয়ার 1957 সুইজারল্যান্ডে ডেভেলপ করা হয়। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম আমাদের জানান। কিভাবে জানাবেন? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +91 8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরের রবিবার ঠিক এই সময়। আপনি কিন্তু যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

বাবা মাতাল হয়ে গেছি।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়
0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হেমন্ত প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমি কথা বলছি প্রীতিলতা ওয়াদেদারের ব্যাপারে। প্রীতিলতা ওয়াদেদার কিন্তু জাতীয়বাদী বিপ্লবী ছিলেন, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে কিন্তু একটা প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। চট্টগ্রাম ও ঢাকায় কিন্তু তিনি পড়াশোনা শেষ করেন। তারপর তিনি কলকাতায় বেথুন কলেজে ভর্তি হয়ে যান। তিনি দূরশিক্ষার সঙ্গে দর্শনেও স্নাতক লাভ করেন এবং পরবর্তীকালে একজন স্কুল শিক্ষিকা হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বাংলার প্রথম নারী শহীদ হিসেবে কিন্তু প্রশংসিত হয়েছেন। প্রীতিলতা ওয়াদেদার সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন। তিনি পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে 1932 খ্রিস্টাব্দে সশস্ত্রে আক্রমণ করেছিলেন। 15 জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দিয়েছিলেন তখন প্রীতিলতা ওয়াদেদার। আর আমরা দেখি যে বিপ্লবীরা ক্লাবে অগ্নিসংযোগ করেন এবং পরে ওখানকার পুলিশ তাদের কিন্তু ধরে ফেলে। আর এই গ্রেফতারি এড়াতে প্রীতিলতা ওয়াদেদার সেই সময় কিন্তু আত্মহত্যা করেছিলেন। তার আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকার ব্যাপারে আমরা সকলেই জানি, সেই জন্য রেডিও বাংলা .com এর পরিবারের তরফ থেকে তাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
2: ডাক্তারে যা বলে বলুক নাকু, রাখো রাখো খুলে রাখো শিওরের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া, তিতো কড়া কত ওষুধ খেলে মে জীবনে, দিনে দিনে ক্ষণিক ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ। কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ, একটুমাত্র অসাবধানেই বিষম কর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে, নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে, 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে, লক্ষ্মী সতী ভালো মানুষ অতী। এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে, 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে, পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাবব, এমন সময় ছিল কোথা? এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো কখন, দেখবো কখন ভেবে আগু পিছু। এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে, 22 বছর রয়েছে সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘরে আঁধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা, শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে। আমি কেবল জানি রাঁধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাঁধা, 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামল যেন, থামুক তবে আবার ওষুধ কেন? বসন্তকাল 22 বছর এসেছিল বনে রাঙিনায়, গন্ধে বিভোল দক্ষিণ বায় দিয়েছিল জলস্থলের মর্মদোলায় দোল, হেঁকেছিল খোল রে দুয়ার খোল। সে যে কখন আসত যেত জানতে পেতেম না যে, হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাত, হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা, কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে, যেন রে কার পায়ের শব্দ শুনে বিউ ভল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে, যেতে সন্ধ্যাবেলায়, পাড়ায় কোথা শতরঞ্চ খেলায়। থাক সে কথা, আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা? প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে, জানলা দিয়েছে আকাশ পানে, আনন্দে আজ ক্ষণিক ক্ষণে জেগে উঠছে প্রাণে, আমি নারী আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। 22 বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে, দুঃখ তবু ছিল না তার তরে, অষাঢ় মনে দিন কেটেছে আরো কাটত আরো বাঁচলে পরে, যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি, এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা, ঘরের কোণে পাঁচের মুখের কথা। আজকে কখন মোর কাটল বাঁধন ডোর, জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মহানায়, ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো। এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে, তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণে ধুলায় পড়ে থাক, মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক, দ্বারে আমার প্রার্থী সেজে নয় সে কেবল প্রভু, হেলা আমায় করবে না সে কভু, চাই সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে, গ্রহ তারার সভার মাঝখানে সে, ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নির্নিমেষে,

0: 22 বছর হতে পার করে দাও কালের পারাবার।
1: হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, জীবনের প্রতিটি মুহূর্তই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি যাপন যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখাটা খুবই জরুরি। কিন্তু চাইলে কি জীবনকে সুন্দর করে তোলা যেতে পারে? চাইলে কি সব চাওয়া পাওয়ায় পরিণত হতে পারে? হয়তো হয় না। আর তাই জীবনকে সুন্দর করতে হলে, চাওয়াগুলোকে নিজের করে পেতে হলে প্রতিদিন কিছু না কিছু ভালো গুণ কিন্তু অভ্যাস করতে হবে প্রতিটি মানুষকে। আর এই অভ্যাসগুলোই কিন্তু জীবনে পরিবর্তন আনতে পারে, সহজ করে তুলতে পারে আমাদের জীবনকে। নিজে ভালো থাকতে হলে এবং অন্যদের ভালো রাখতে হলে চারপাশের হাজারো নেতিবাচক বিষয় এড়িয়ে সবসময় কিন্তু ভাবতে হবে ইতিবাচক ভাবনা। আরও কথা হবে জীবন নিয়ে কিন্তু গানের ওপারে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।
2: ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালস্রোতের ওপারে বালু ডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোর ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নাড়ির মধ্যে তপ্ত বিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কে বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ছিটছিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রা